আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, 6ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 27শে মে 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58:55। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।

যুধিষ্ঠির কহিলেন, হে পিতামহ, মনুষ্য ধর্মপথে অবস্থান করিতে বাসনা করিলে কিরূপ কার্যের অনুষ্ঠান করিবে? সত্য ও মিথ্যা সমস্ত জগৎকে আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মার্থী ব্যক্তি ও উভয়ের মধ্যে কোনটিকে আশ্রয় করা উচিত? সত্য কি, মিথ্যাই বা কি? সনাতন ধর্ম কাহাকে বলে এবং কোন সময়ে সত্য আর কোন সময়ে বা মিথ্যা বাক্য প্রয়োগ করিতে হয়, তৎসমুদায় আমার নিকট কীর্তন করুন। ভীষ্ম উবাচ, সত্যস্য বচনং সাধু ন সত্যাদি বিদ্যতে পরম, যত্তু লোকেষু দুর্জ্ঞানম তত্ প্রবক্ষ্যামি ভারত। ভীষ্ম কহিলেন, বৎস যুধিষ্ঠির, সত্যবাক্য প্রয়োগ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সত্যের তুল্য উৎকৃষ্ট আর কিছুই নাই। এক্ষণে আমি সমুদয় লোকে দুর্গের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো।

कृतं यस्तादहिंस संयुक्तः साधर्मैतिश्चया। यथार्थ धर्म स्थिर करा दुस्साध्य, প্রাণীগণের অভ্যুদয় ক্লেশ নিবারণ ও পরিত্রাণের নিমিত্তই ধর্মের সৃষ্টি হইয়াছে। অতএব যাহার দ্বারা প্রজাগণ অভ্যুদয়শালী ক্লেশবিহীন এবং পরিত্রাণ প্রাপ্ত হয় তাহাই যথার্থ ধর্ম।

प्रत्यगात्मन् युधिष्ठिर कहिलेन, हे पितामह, ধর্মপথ অতি সুবিস্তীর্ণ এবং বহু শাখা সংকর, অতএব এক্ষণে আপনার মতে কোন ধর্মের অনুশীলন করা উচিত এবং কোন কার্যের অনুষ্ঠান করিলে ইহলোক এবং পরলোকে পরম ধর্মলাভ সম্ভব।

0: ভীষ্ম কহিলেন, হে ধর্মরাজ, আমার মতে পিতা মাতা অন্যান্য গুরুজনের সেবাই পরম ধর্ম। ইহা অনুষ্ঠান করিলে মানবগণ দিব্যলোক এবং মহান কীর্তিলাভে সমর্থ হয়। তাহাদের অনভিপ্রেত কার্য করা কদাপি বিধেয় নহে। তাহারা যাহা অনুমতি করেন তাহাই শ্রেষ্ঠ ধর্ম, সন্দেহ নাই।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

কতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবৃত ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9টায় রয়েছে নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। মুম্বাই কেন্দ্রের বিবৃত ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সকাল 9টা থেকে। বেলা 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। দুপুর 12:05 লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30। দুপুর 1টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। ১:৩০ শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 ককবরক গান। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 3:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55, রাত 8:05 এ মাসের অতিথি মিক্স মেলোডিজ রাত 8:30, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 লোকগীতি, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 নজরুলগীতি, রাত 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন, আজ 27 মে 2026। আজ ভারতীয় ইতিহাস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1964 সালে আজকের এই দিনে প্রয়াত হন। আধুনিক ভারতের ভিত্তি স্থাপনে তার অবদানের স্মরণে প্রতি বছর এই দিনটিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 2016 সালে আজকের এই দিনে অর্থাৎ 27 মে ভারতের অরুণাচল প্রদেশের সাহসী সৈনিক হাংপাদান দাদা কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন। তার অসীম সাহসিকতার জন্য তাকে মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয়। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল,

মেরামতির সময় দড়ি ছিঁড়ে লিফট পড়ল নিচে, কলকাতা বিমানবন্দরের দুর্ঘটনায় গুরুতর জখম তিন কর্মী ভর্তি হাসপাতালে। সাদা পোশাকে তল্লাশি, গ্রেপ্তারি বা সরকারি কাজ নয়, কলকাতা পুলিশের কর্মীদের নির্দেশ কমিশনারের। জাহাঙ্গীর খানের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের পুষ্পার মামলায় কী পর্যবেক্ষণ? তপসিয়া কসবায় বেআইনি নির্মাণ ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ, গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল শুভেন্দুর সরকার। চিংড়িঘাটায় জট কেটে যাওয়ায় পূর্ব কলকাতা মেট্রোর সূর্যোদয়। ক্লাসেই অসুস্থ হয়ে পড়ে কোমায় মৃত্যু শিশুর, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ। কারখানায় খুন শ্রমিককে, ধৃত সহকর্মী। গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আটক পালিয়ে থাকা প্রশান্ত বর্মন। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ীর খুনে চার মাস পরে জালে ভিডিও। হেস্টিংসে ব্যতিব্রস্ত বাতিস্তম্ভ পড়ে শিশুর পরিবারের অর্থ সাহায্য। 4 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিজেপি বিধায়করা। অনুপ্রবেশের জেরে

বদলে যাচ্ছে জনবিন্যাস। গোটা দেশে প্রভাব খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল অমিত শাহ। ছেলের বিয়ের যৌতুক হিসেবে 2 লক্ষ টাকা দাবি করেছিলেন শাশুড়ি। তিশা শর্মার মৃত্যুতে FIR-এ উল্লেখ। আবার অন্তর্বর্তী জামিন পেলেন সন্ত্রাসে মদত দেওয়ার অভিযুক্ত জম্মু ও কাশ্মীরের সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। বেঙ্গালুরু বিমানবন্দরে রানওয়েতে হঠাৎ ধোয়া ইন্ডিগোর বিমানে, তড়িঘড়ি উদ্ধার করা হল যাত্রীদের। দেশে সারের দাম বেড়েছে কল্পনাতীত মেনে নিয়ে 3টি বিষয়ে সতর্ক থাকতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন। নিট প্রশ্ন ফাঁস, অতীত থেকে শিক্ষা নেয়নি NTA, মন্তব্য সুপ্রিম কোর্টের। আজ কলকাতা থেকে প্রকাশিত প্রতিদিন পত্রিকার শিরোনাম এরকম ছিল, আজ থেকেই অন্নপূর্ণা ফর্ম, গঠনমূলক রাজনীতির পক্ষে মুখ্যমন্ত্রী, আটক শিবিরে আরো তৎপরতা। শুভেন্দুর বৈঠকে কাকলি, হাজির 6 বিধায়ক। শিক্ষায় ফিরছে জোড়া মন্ত্রী, তালিকা প্রায় প্রস্তুত, শীঘ্রই ঘোষণার সম্ভাবনা।

জনবিন্যাস খতিয়ে দেখতে কমিটি শহর, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। কেন্দ্রের বিলে সমর্থনে কলকাতা, বিশ্বভারতীর প্রতিনিধিরা। অসুস্থ জেনেও বসিয়ে রাখা হয় স্কুলে, শিশু পড়ুয়া মৃত্যুর জেরে মুখে জেরার মুখে অধ্যক্ষ সহ তিন শিক্ষিকা। বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্য কাজ করবে যৌথভাবেই। সরকারি চাকরিতে 7 শতাংশ সংরক্ষণ ওবিসির।

ডেরার টাকার পাহাড়, ধৃত বাদুড়িয়ার পুরুপ্রধান। সিবিআই এর পেমেন্ট ব্যবস্থা ঢিলে সাজাতে ব্যাংকের সঙ্গে কথা ধর্মেন্দ্রর। সিদ্ধার ইস্তফা নিয়ে জল্পনার তুঙ্গে কর্ণাটকে, বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক নিতিন নবীনের। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, লক্ষ্য বিরোধী শূন্য দেশ, শুরু অপারেশন লাটাস, বঙ্গ জয়ের পরই বিজেপির নিশানায় আঞ্চলিক দল। জনবিন্যাসে বিরাট পরিবর্তন, খতিয়ে দেখবে কেন্দ্র। এবার নজরে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির সিন্ডিকেট, সেন্সর অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি জারি রাজ্যে। রাজ্যে রেশন কার্ড কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেনি নয়া কমিটি। প্রথমবার লালবাজার পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, রেড রোডে নয়, এবার ঈদের নামাজ ব্রিগেডে। বৃত্তিমূলক চুক্তিভিত্তিক শিক্ষকদের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর আশ্বাস। আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, প্রধানমন্ত্রীর তিন মন্ত্রে এক পায়ে খাড়া ত্রিপুরা, বলেছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই মন্ত্রিসভা এবং দলে ব্যাপক পরিবর্তন। চাঞ্চল্যকর বোধিসত্ত্ব হত্যা মামলায় বেকসুর খালাস দুই ভাই। মোবাইল আসক্তি ঘিরে মর্মান্তিক মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। বিএসএফ এর গুলিতে আহত যুবকের মৃত্যু ঘিরে কলসিমুড়ায় তীব্র উত্তেজনা। বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, প্রতিবাদে কুমারঘাট এলাকায় বিক্ষোভ। ফের দাম বাড়ল সিএনজি ও পিএনজির। তথ্য দপ্তরের উদ্যোগে নানা অনুষ্ঠানে পালিত নজরুল জয়ন্তী। পুলিশের বড়সড় রদবদল, বিভিন্ন থানায় বদলি 17 পুলিশ কর্মী। অনুপ্রবেশের জেরে বদলে যাচ্ছে জনবিন্যাস, খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি। 11 দিন ধরে বিদ্যুৎহীন শান্তিনগর, প্রতিবাদে অবরোধ। এমজিএন রেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে দীর্ঘ আইনি লড়াই শেষে ত্রিপুরা লোকায়ুক্তের গুরুত্বপূর্ণ রায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে 10,162টি অ্যাকাউন্টে 419 কোটি টাকা ঋণের মঞ্জুরি প্রদান। হাসপাতালের পরিষেবা উন্নতির দাবিতে সিপিএমের ডেপুটেশন। পশ্চিম এশিয়া সংকটের মাঝেও দেশে জ্বালানি এবং সারের পর্যাপ্ত মজুত রয়েছে, জানিয়েছে কেন্দ্র। জনজাতি কল্যাণে নজির গড়ল 9 কোটি জেলা প্রশাসন। 69টি ক্যাম্পে ব্যাপক সাড়া। অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন মোকাবিলায় বিচারপতি
নলেকর কমিটি গঠন, ঘোষণা অমিত শাহের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে বিজয়, কেন্দ্রের কাছে আর্থিক সহায়তা চাবে তামিলনাড়ু সরকার। রাজনীতিতে অহংকারে মানুষ সমর্থন করে না, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশি নথি না থাকলেও আবেদন করা যাবে সিএতে, বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। মোদী জমানার 12 বছর, উন্নয়ন, নিরাপত্তা এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের পথ চলার মূল্যায়ন। বদলে যাওয়া নিরাপত্তা চ্যালেঞ্জ বিএসএফকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে বলেছেন অমিত শাহ। 3 মাসে তেল সংস্থাগুলি বিপুল মুনাফা করলেও আম জনতার সুরাহা নেই। ভূস্বর্গে নতুন করে কার্যকলাপ শুরু জামাতের, খবর পেয়ে কাশ্মীর অভিযান করল এনআইএ। ইবোলাকে অবহেলা করলে মূল্য চোকাতে হবে। বিশ্বকাপ থেকে বাদ সেই শুভমের বেটি আইপিএলে 616 রান, গিলের ফর্মে ফেরার আসল কারণ প্রকাশ্যে। উত্তরাখণ্ড গোল্ড কাপ ক্রিকেট দল ঘোষণা। বৃষ্টিতে মহিলাদের আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টের 4টি ম্যাচ পরিত্যক্ত। মোটামুটি এই ছিল আজ কলকাতা এবং আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক সংবাদপত্রের শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান।

শেষ হলো আমাদের আজকের ভক্তিসুধা অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা চাহ ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রা এক নয় সংকট কে বীজ বোয়ে যা রে আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজবানো কি রোজি রোটি ছিন রহে এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায় ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ড্রোন আর অন্য উপকরণ কে লিয়ে ভারত সরকার ড্রোন রোধী সংযন্ত্র লগানে কি শুরুয়াত আগলে 6 মাহ মে হি কর লেগি। পরন্তু ড্রোন উতরতা তো ভারত কি ভূমি মে হ্যায়, কন ইসকে অন্দর কে মটেরিয়াল কো দেশ বিরোধী কার্যো কে লিয়ে উপযোগ করতা হ্যায়, ইস পর হামারি প্যানি নজর হোনি চাহিয়ে। আর ইসকে নিউট্রালাইজেশন কে লিয়ে সিভিল অথরিটি আর ডিস্ট্রিক্ট পুলিশ সে হামারা জীবন্ত সম্পর্ক হোনা চাহিয়ে, আর পরিণাম লক্ষী কার্যবাহি ভি হমনে করনি পড়েগি।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ

দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করেন।

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানানোর উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয় মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদে আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে ইআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিন সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিস ও রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব।

পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে 7% ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আবেদনকারীদের জন্য প্রকাশ করা হবে নির্দিষ্ট ফর্ম। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী, মৃত, স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল। যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি। তাই রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার দেশ তথা রাজ্যবাসীর
1: বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে।
0: পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পৌরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলা শাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। অন্য একটি বিজ্ঞপ্তিতে পৌরসভা ও কর্পোরেশন স্তরেও সেন্সাস অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। জনগণনার কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে 1948 জনগণনা আইন অনুযায়ী 1,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন।

0: দুর্নীতি এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ। সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমেচা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রা এই সুযোগ পাবেন না।
0: বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা একযোগে যেভাবে পদত্যাগ করছেন, পুরমন্ত্রী অগ্নিমেচা পাল তার সমালোচনা করেছেন। কল্যাণীতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, গত 15 বছর ধরে কাউন্সিলররা নিজেদের আখের গুছিয়েছেন, বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই মামলা তদন্তকারী আধিকারিকও আদালতে হাজির হননি বলে খবর। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনা মামলায় 1,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গত সোমবার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকা থেকে প্রশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বারাসাত এসিজেএম আদালতে তোলা হলে বিচারক স্বপন কামিল্লার খুনের মামলার নথি চান। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পরেও নথি বা পুলিশের তরফে তাকে হেফাজতে নেবার আবেদন জমা না পড়ায় পথ সুরক্ষা বিধিভঙ্গের মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। তৃণমূল কংগ্রেস নেতা ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে 2টি মামলায় 26 মে পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকায় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় নতুন করে রক্ষা কবচের মেয়াদ বাড়াননি। সরকারি কাজের ক্ষেত্রে পুলিশকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, তল্লাশি অভিযান বা কাউকে গ্রেপ্তার বা কোনো সরকারি কাজে গেলে সাধারণ পোশাকে নয় পুলিশের উর্দি পরে যাওয়াই বাধ্যতামূলক। তবে বিশেষ প্রয়োজনে সাধারণ পোশাকে যেতে হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্ক ফোর্স, সাইবার ইউনিটের পুলিশকর্মীরা এই নির্দেশিকার আওতায় পড়বেন না। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260টির পরিবর্তে 246টি ট্রেন চালাবে, ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92 এবং গ্রিন লাইনে 228টির পরিবর্তে 204টি পরিষেবা দেওয়া হবে। সব ক্ষেত্রেই প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ

0: মূলক সতর্কতা রয়েছে। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় সকাল থেকেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শ্রাবণী সেনের গাওয়া এই গানখানির সাথে শেষ হল আমাদের আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতি হিন্দি, ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনা।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি, ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। আমাদের প্রথম শিল্পী শ্রেয়া ঘোষাল।

ততক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি বাংলা গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলায়। তো শ্রোতাবন্ধুরা চলে আসুন আমাদের ফোন লাইনে আর শুনুন আপনার পছন্দের গান।

0: নমস্কার
1: নমস্কার দিদিভাই,
0: সুরের ভেলা।
1: মেয়ে সঙ্গীতা দেব না
0: হ্যাঁ
1: চল্লিশ হতে গেলে?
0: হ্যাঁ স্বাগত সঙ্গীতা দি।
1: বাপরে বাপ, দিদিভাইয়ের কাছে পৌঁছা এত কঠিন, কি বলবো।
0: কেন গো, আপনি তো ফোন করেন না, আমার মনে হয়
1: পাই না, কি করবো।
0: আপনি ফোন করেন না, আমার যতটুক মনে হয় আপনি ফোন করেন না। আমার সঙ্গে কথা বলার কোনো
1: ফোন তো
0: ইচ্ছে
1: করছি
0: কোনো
1: তো লাগে
0: ইচ্ছেই
1: না,
0: নেই আপনার আমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই নেই আপনার।
1: ইচ্ছে অনেক আছে কিন্তু
0: ইচ্ছে
1: লাইনে
0: থাকলে,
1: পাই না, কি
0: ইচ্ছে
1: করবো।
0: থাকলে, ইচ্ছে থাকলে এতদিনে নিশ্চয়ই কথা হতো।
1: আর আমার মোবাইলও কিছুদিন খারাপ ছিল,
0: সেটা বলুন, সেটা বলুন।
1: আর তার ফাঁকেও আমি করেছি কিন্তু বসে থাকিনি, লাইনটা পাই না।
0: ঠিক আছে, যাক, শুনে ভালো লাগলো সঙ্গীতা দি। তো ভালো আছেন তো, শরীর ভালো আছে?
1: হ্যাঁ ভালো আছি দিদিভাই।
0: আচ্ছা, ছেলেরা?
1: হ্যাঁ ভালো।
0: আচ্ছা, কেউ
1: তো দিদিভাই
0: বোর্ডের,
1: আজকে
0: আচ্ছা
1: আমি
0: কেউ বোর্ডের
1: শুনলাম,
0: এক্সাম দেয়নি তো?
1: না না ও তো কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ে।
0: আচ্ছা, এবার এবার
1: হ্যাঁ ও বিএসসি করছে তো,
0: বিএসসি পড়ছে না? আচ্ছা, ছোট ছেলে?
1: না একজনই আমার।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশুতোষ ভাইয়ের সঙ্গে তো কথা হয় মাঝে মধ্যে, আপনার সঙ্গে অনেক দিন পর কথা হলো। ঠিক আছে, বলুন সঙ্গীতা দি, কি শোনাবো আজ?
1: তো দিদিভাই আজকে আমাকে শুনিয়ে দিন, আকাশ কেন ডাকে।
0: গুড, আকাশ কেন ডাকে? ঠিক আছে।

0: নমস্কার
1: হ্যালো
0: সুরের ভেলা,
1: হ্যালো,
0: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার নমস্কার।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আজ খুব
1: শুভ,
0: তাড়াতাড়ি ফোনটা পেয়ে গেলেন মনে হলো আজ।
1: ঠিক ঠিক, শুভ সকাল বলতে হয়, তাই না?
0: গুড মর্নিং, নিশ্চয়।
1: তো হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: একদম।
1: তো আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: বলুন।
1: অবশ্যই ভালো আছেন
0: হ্যাঁ,
1: সবাই?
0: সেদিকে ওয়েদার ওয়েদার কেমন অনুপবাবু?
1: হুম,
0: ওয়েদার কেমন বলছি?
1: এই রে, আমি ভাবছিলাম এটাই বলবেন, কিন্তু সত্যি কি যে অদ্ভুত পরিস্থিতি হয়েছে।
0: বৃষ্টি পড়ছে,
1: সকালবেলা
0: তাই না?
1: দেখলাম যে রোদটা ঠিকঠাক উঠলো,
0: হ্যাঁ, এদিকেও একই অবস্থা।
1: পরক্ষণেই রোদ, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি,
0: হুম হুম হুম হুম
1: এখনো বৃষ্টি হচ্ছে। হয়তো
0: এদিকেও
1: বা
0: এদিকেও
1: সেই
0: তাই।
1: তীব্রতা নেই,
0: হুম হুম
1: তবুও
0: হুম
1: বৃষ্টি হয়ে যাচ্ছে।
0: হুম হুম একদম, এদিকেও
1: আর
0: একই
1: কি
0: অবস্থা।
1: বলবো, একটা পর্যায়ে মানে আমরা ঠিক আনন্দে আছি।

0: কারণ গরমটা ততটা নেই।
1: একদম ঠিক কথা বলেছ।
0: এখানে জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল, এখানে গরমের কি বলবো
1: কোনো ভালো, মানে
0: তীব্রতা,
1: ভালোই ভালোই মে মাসটা কেটে যাচ্ছে, এখন জুন মাস রয়েছে।
0: সত্যি আমার, আর আমার তো জন্ম মাসই বলতে হয়,
1: তাই
0: আর দোসরা জ্যৈষ্ঠ আমার জন্ম মাস, আর আর কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম মাস বৈশাখ মাস, আর রোমান্টিক কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি জন্ম মাসটাও জ্যৈষ্ঠ মাস। সত্যি মানে, আর আম কাঁঠাল অ্যাভেলেবল, আম কাঁঠাল, আম কাঁঠালের মাস, আর কি বলবো, আম কাঁঠালটা খেতে খুবই ভালোবাসি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন
0: আর
1: কি
0: বিশেষ
1: শোনাবো
0: করে
1: আজ।
0: আমার আমটা, আমটা ভাল লাগে, কাঁঠাল তো ভালোই লাগে, কিন্তু কাঁঠালের একটা ব্যাপার হলো প্রতিকূলতা বা তার যে ব্যাড এফেক্টটা, মানে
1: খেয়ে
0: গরম
1: খেয়ে খেয়ে
0: প্রচুর
1: হজম
0: গরম
1: করা,
0: লেগেছে,
1: খেয়ে
0: গরম
1: হজম
0: তো
1: করা
0: এমনিতে
1: যায় না।
0: লাগছে, কিন্তু আম খাওয়ার পরক্ষণেই এক কি বলবো, মানে একটা গরমে গরমাসক্ত হয়ে যায়। কিন্তু
1: কোনো
0: এখন
1: অসুবিধা নেই,
0: কাঁঠালটা
1: বলে না
0: পাচ্ছি না।
1: বিষে বিষ কাটে।
0: হ্যাঁ, বিষে বিষ কাটে,
1: হ্যাঁ সেটাই, কারণ
0: এই
1: যেহেতু
0: সুবাদে আমি খেয়ে
1: যেহেতু
0: ফেলি
1: এই
0: সত্যি,
1: সিজনে
0: আর
1: যেহেতু
0: দেখা
1: ফলটা
0: যায়
1: হয়েছে,
0: পরক্ষণে
1: তাহলে
0: অনেকটা
1: নিশ্চয়ই এর
0: গরম
1: একটা
0: কেটে যাচ্ছে।
1: উপকারিতা থাকবে।
0: হুম হুম,
1: হ্যাঁ
0: উপকারিতা হয়,
1: বলুন কি
0: কিন্তু
1: শোনাবো অনুবাবু,
0: এবারে মানে গরম আবহাওয়া, গরম
1: পছন্দটা পছন্দটা জেনে
0: অতটা
1: নিই।
0: নেই, কিন্তু কাঠুল পাচ্ছে না দিদি ভাই।
1: হ্যালো, পছন্দটা জেনে নিই।
0: ওহো, আজকে গান শুনবো, যদিও রবীন্দ্রনাথের গান ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু গানটা আমার অদ্ভুত রকমের ভালো লাগছিল। কম্পিত তনুদল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, এরকম গানটা ঠিকঠাক হয়নি, গানটা এরকমই হবে। কম্পিত তনুদল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, এই গানটা হবে।
1: নিশ্চয় নিশ্চয়
0: আর এটা রবীন্দ্রনাথের গান
1: আমি
0: বোধ হয়।
1: পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এই রে, আমিও ভুল করে ফেলেছিলাম, ঠিকঠাক লেগে গেল। যাই হোক, মানে এই গানটা শুনতে চাইছি,
1: নিশ্চয়।
0: যাদের নিয়ে বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, খুব ভালো, খুব খুব ভালো শ্রোতা, আর আমার ছোট ভাই দেবজিৎ দাস, আর সজল দা শুনবেন, তারপর কার্তিক মালাকার,
1: ঠিক আছে অনুবাবু, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান, সবাইকে নিয়ে শুনুন, সবাইকে নিয়ে শুনুন।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ভালা,
0: নমস্কার নেবেন? নমস্কার,
1: প্রেমজিৎ ভাই
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
1: কেমন আছেন বলুন।
0: আমি ভালো আছি, আর অসম রাজ্যের সিমুই জেলা থেকে, আর আশা করি আপনি ভালো আছেন। ঠিক না,
1: একদম।
0: আসলে দেখুন দিদি ভাই, হ্যালো,
1: হুম হুম শুনতে পাচ্ছি বলুন।
0: আসলে দেখুন, আমি আপনি অনুষ্ঠান শুরু হয়েছে মোটামুটি সপ্তাহ, প্রায় 7 দিন হয়ে যাবে,
1: হুম
0: 7 সপ্তাহ, কিন্তু অনুষ্ঠানে ও 2 দিন ফোন পেয়েছি, আপনি এসেছিলেন 2-3 দিন, আমি কিন্তু
1: হুম
0: ট্রাই
1: হুম
0: করেছিলাম জিম
1: হুম
0: করতে হবে, কিন্তু লাইনটা তো আর পাইনি।
1: আচ্ছা,
0: তাই আজকে ভাবছি আপনি এসেছেন, যেহেতু আজকে যেভাবে হোক আমি দিতে হবে আজকে,
1: ঠিক আছে,
0: তাই একদম মানে মানে ঈশ্বরকে স্মরণ করে শুরু করছি, মানে ট্রাই করা, দেখি হয়তো ভগবানের সাহায্য করবো, না হলে পরে ছেড়েও দেবো, দেখি না ঢুকে গেছে, তাহলে তো ছাড়বো না,
1: অসংখ্য
0: ভগবানের সাহায্য
1: ধন্যবাদ
0: করতে হবে।
1: প্রেমজিৎ ভাই আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। বলুন কি শুনবেন আজ?
0: বিশেষ করে গান তো শুনবো,
1: হুম
0: আর আজকের হচ্ছে 17ই মে, 17ই মে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছিলেন 1964 ইংরেজিতে,
1: আচ্ছা,
0: তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে জওহরলাল নেহরুর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
1: শ্রদ্ধাঞ্জলি আমাদের পক্ষ
0: আর
1: থেকে।
0: বিশেষ করে গতকালকে তো পেরিয়ে এসেছিলাম আমরা কাজী নজরুল ইসলামের
1: হুম
0: জন্মদিন,
1: হুম
0: তিনি তো কি বলবো বিদ্রোহ কবি ছিলেন।
1: হুম
0: আসলে দেখুন একটি আজকে আমাকে একটি
1: বিদ্রোহী
0: গান
1: কবি
0: শুনিয়ে দিন,
1: যেমন ছিলেন, বিরহের কবি, প্রেমের কবিও কিন্তু একই
0: প্রেমের কবি
1: সঙ্গে।
0: সত্যি
1: হ্যাঁ
0: তিনি হতে পারেন অন্য ধর্মের, কিন্তু
1: হুম হুম
0: দেখুন তিনি সব ধর্মের মানুষকে ভালোবাসতেন,
1: হুম হুম
0: একত্র ভাবে রাখতেন, ঠিক না?
1: ঠিক ঠিক
0: আর দেখুন তিনি যত গান গাইছেন প্রত্যেক গানের মধ্যে কিন্তু রয়েছে আমাদের মানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বা
1: হুম
0: কালীর
1: হুম
0: কথা, ঠিক না?
1: হুম হুম হুম
0: এত সুন্দর সুন্দর গান,
1: হুম
0: তাই আজকের দিনে আমি গান শুনতে চাই, মানে হে বিশ্বলয়ে অনুপ
1: দারুণ
0: জলতা কণ্ঠে
1: দারুণ
0: শুনিয়ে
1: দারুণ
0: দেবেন
1: একখানি
0: একটি
1: গান,
0: গান,
1: দারুণ একখানি গান।
0: আর বিশেষ করে সেই গান তো আমরা সবাইকে নিয়ে শুনবো, আর এক দুজনের নাম বলতে চাই, সবার নাম বলবো না, আশা করি এক এক করে বলতে
1: খেলিছ?
0: হয়, কারণ দেখুন 8-10 জনের নাম বললে সব কি সময় চলে যায় এখানে
1: হ্যাঁ
0: আমি
1: সেই
0: ইন্টারভিউ,
1: তো সেই তো
0: তাই সেটা নষ্ট করছি না।
1: হুম
0: আসলে সবার নাম তো প্রতিদিন যাদের বলি তাদের হয়তো বা ছেড়ে দিয়ে অন্যদের, বিশেষ করে অনুপ কুমার ভট্টাচার্যি,
1: হুম
0: অনুপদার নাম না বললে একটু সমস্যা, অনুপদা বলবেন হ্যাঁ কেন প্রেমজিৎ বাবু
1: উনি
0: বললেন না
1: শুনছেন
0: আপনার
1: কিন্তু।
0: নাম, সেটা ঠিক, একজন যদি গোলা পানিতে নামে তাহলে আমরা আঁচু পানিতে নামতে পারি, ঠিক না? সেটাই নিয়ম,
1: এখন নাম
0: তারপর হয়তো
1: বলাটা গলা জলে নামা আর হাঁটু জলে নামা হয়ে গেল,
0: সেটা নিয়ম হয় নাকি
1: যাক ঠিক
0: এটাকে?
1: আছে ঠিক আছে,
0: আচ্ছা তাই দেখুন,
1: সেই নিয়মটাই আমি ভাঙতে চেয়েছিলাম আর কি, এই যে নাম বলাবলির মধ্যে যে একটা অভিমান লুকিয়ে থাকে, চাইছিলাম না সেটা কন্টিনিউ হোক।
0: দিদি ভাই
1: হুম
0: একটা কথা বলি আপনাকে, আসলে নিয়ম আপনি চাইছিলেন আপনি নিয়ম ভাঙছেন,
1: হুম
0: কিন্তু আপনি নিয়ম কিছুটা ভেঙে দিয়েছেন, সেটা ঠিক, পুরোপুরি নিয়ম ভাঙতে পারবেন না, কেন জানেন?
1: হুম
0: আপনি মানুষের যে গড় ছিল বাঁশের বাঁশ দিয়ে বেড়া দিত
1: হুম
0: এবং সালে থাকতো মানে ছনের চাউনি,
1: হুম হুম
0: এখন একেবারে বিল্ডিং করে দিয়েছে, এর জন্য বাংলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি?
1: হুম
0: আমার মনে হচ্ছে সেটাই। আচ্ছা যাই হোক, তারপরে এই মুহূর্তে যারা শুনছেন, আর কলকাতা থেকে একজন ফোন করেন আমার নাম পায় বলেন, কিন্তু আমি বলতে পারি না, উনার নামটা হচ্ছে লালন,
1: লালন ঘরামি, লালন ঘরামি,
0: ভালো লাগছে সুতা,
1: হ্যাঁ
0: যাই হোক
1: হ্যাঁ
0: ভালো লাগে, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আর
1: নিশ্চয়ই।
0: যখন দাদু সুতা বন্ধুরা আপনারা

0: পাবেন না ভাই, আপনাদের নাম বলিনি, অবশ্যই আপনাদের নাম বলবো, আর আপনারা সবাই আমার হৃদয়ের মধ্যে আছেন, সেটা চিন্তা করবেন না কখনো। যেহেতু আমি একজন ব্রাহ্মণ পূজারী, সবাইকে আমি ঠিকভাবে দেখতে পাবো। নমস্কার।
1: নমস্কার।

0: नमस्कार
1: हेलो म
0: सूर्य
1: हेलो
0: भैया।
1: सर। हेलो मैडम।
0: हेलो पिंटू भाई,
1: बाला
0: তুমি ভালো আছো?
1: বালা আছি ম্যাডাম, আপনি বলেননি।
0: হ্যাঁ ভালো আছি আমি। অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে।
1: আচ্ছা,
0: ওদিকে বৃষ্টি হচ্ছে?
1: বৃষ্টিটা প্রচুর হচ্ছে এখন, থামছে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো কি শুনবে আজ।
1: আমার স্বপ্ন যে সত্যি হলো তা,
0: সত্যি হলো আজ?
1: হ্যাঁ,
0: ঠিক আছে।
1: আমার সঙ্গে আছে আমার চোখে চিনা, ছাঁচা বুঝি না, পঙ্গুটি আছে না, আর না সঙ্গীটা বৌদি আর কখনটা।
0: ঠিক আছে ঠিক আছে পিন্টু ভাই, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: আচ্ছা ম্যাডাম, রাখি।
0: ভালো থাকবে।
1: আচ্ছা ম্যাডাম।
0: হুম হুম।

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ আশুতোষ ভাই, বলুন কেমন আছেন?
1: ভেবেছি ফোনটা হয়তো লাগবে না।
0: আচ্ছা,
1: গতকালকেও চার পাঁচবার পাঁচবারে আমার ফোনটা ঠিকঠাক ছিল। তার আগে
0: আচ্ছা
1: নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব ছিল মনে হয়, দিদি শুনছিলেন না আমার কথা। আজকে তো দেখা যায় ঠিকঠাক আছে।
0: না, একদম পরিষ্কার। অনেক সময় বৃষ্টিতে, হ্যাঁ বৃষ্টিতে আমাদের ওয়াইফাই কানেকশনে কিছুটা ডিস্টারবেন্স থাকে মনে হয়, দেখা দেয়।
1: হুম হুম
0: হুম হুম
1: হুম
0: হুম সেই জন্য।
1: আর বৃষ্টিটা যে শুরু হলো, হয়ে গেল তো অনেক দিন।
0: ইস, নদীর জলও বাড়ছে কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ, আবার
0: হ্যাঁ
1: ও প্রায় মাসখানিক আগেও তো 10-12 দিন এক নাগারে চলছিল তো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটা এবছর একটু বেশিই মনে হচ্ছে।
1: বেশি বেশি তো
0: যাক, তবুও
1: রক্ষা
0: একটা,
1: বৃষ্টিটা কিন্তু
0: হ্যাঁ সেটাই
1: উপরে
0: বলতে
1: হচ্ছে
0: চাইছিলাম।
1: না, আপে হচ্ছে না, ডাউনে হচ্ছে।
0: তাই
1: যদি আপে হতো তাহলে কিন্তু বড় সড় বন্যা হয়ে যেত।
0: গুড, এটা একটা ভালো নিউজ। এটা আরো একটা ভালো,
1: হচ্ছে
0: মানে
1: না,
0: আরো একটা ভালো দিক হলো এই, মানে মে মাসের গরম থেকে কিন্তু মানে রক্ষা পাওয়া যাচ্ছে আর কি।
1: একদম
0: হ্যাঁ,
1: একদম।
0: না হলে তো এই যে মাঝখানে 2 দিন বৃষ্টি হয়নি, কি গরম ছিল আশুতোষ ভাই, মানে অসহ্য গরম। এখন মানে
1: অসহ্য।
0: বৃষ্টিটা বন্ধ হলেই এমন একটা
1: হ্যাঁ হ্যাঁ
0: গরম
1: হ্যাঁ
0: পড়ে যায় মানে সহ্য করার মতোই না, একদম।
1: একদম একদম
0: হুম,
1: ঠিক বলেছেন। তো
0: ঠিক
1: যাই
0: আছে,
1: হোক দিদি, আমি গানে চলে
0: হ্যাঁ
1: আসছি।
0: বলুন।
1: আমার ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে একজন হচ্ছেন সানুদা, কুমার শানু। তো উনার একখানা বিখ্যাত অ্যালবাম রয়েছে, এই অ্যালবাম থেকেই কিন্তু উনার পরিচিতি ধীরে ধীরে ধীরে ধীরে বেড়ে গেছে।
0: আচ্ছা
1: অ্যালবামের নাম হচ্ছে সুরের রজনীগন্ধা।
0: আচ্ছা
1: এই অ্যালবামটা 1991-এ রিলিজ হয়েছিল,
0: আচ্ছা
1: আর এই অ্যালবামের গানগুলি লিখেছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়,
0: হুম
1: আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন অরূপ প্রণয়, বিখ্যাত সুরকার কিন্তু।
0: আচ্ছা
1: তো গানটা হচ্ছে তুমি এলে না কেন এলে না।
0: আচ্ছা
1: এই অ্যালবাম থেকেই শুরু ওনার
0: হুম হুম
1: পরিচিতি।
0: হুম হুম হুম
1: আর এখন তো কুমার শানু কোথায় চলে গেছেন।
0: কোথায় চলে গেছে
1: হ্যাঁ,
0: এখন আর, মানে
1: আর হিন্দি গানে
0: পরিচয়,
1: কিন্তু উনি আশিকি দিয়েই কিন্তু ওনার
0: আশিকি দিয়ে,
1: পরিচিতিটা
0: আশিকি দিয়ে,
1: মানে
0: আশিকি দিয়ে।
1: ধীরে
0: হ্যাঁ
1: ধীরে
0: হ্যাঁ
1: ধীরে
0: হ্যাঁ
1: ধীরে ধীরে হয়ে গেছে।
0: তুমি কাছে এলে না, না কি বললেন?
1: না তুমি এলে না কেন এলে না।
0: আচ্ছা, তো
1: পেয়েছেন দিদি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে
1: তো
0: বলছিলেন
1: এমনিতে
0: যেটা,
1: আমি
0: আশিকি
1: পুরনো
0: দিয়ে।
1: কোনো শ্রোতাদের নাম নেব না, আমার তিনজন নূতন শ্রোতা,
0: হুম
1: ওনারা আমাকে বলেছেন আমাকে আপনি স্মরণ করবেন আপনার ফোনটা যখন লেগে যাবে।
0: আচ্ছা আচ্ছা
1: একজন রয়েছেন সুনীল শর্মা, একজন বীরেন্দ্র শব্দকর, আর একজন হচ্ছে দেবদাস, ডাক নাম বিল্লু, আমার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি।
0: হুম
1: আর আপনি শুনবেন আর নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে শুনবেন।
0: ঠিক আছে, আপনি যারা, আপনি যাদের নাম বললেন ওনারা শোনেন আকাশবাণী কৈলাসহর?
1: একদম, আমি তো জানতাম না দিদি, একদিন শুনছিলাম যে উনারা মোবাইলে শুনছেন
0: আচ্ছা
1: কৈলাসহর, তখন জিজ্ঞেস করলাম আপনারা কি লাইভ ফোনিং গানের যে অনুষ্ঠানটা সুরের বেলা শুনেন। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই শুনি।
0: আচ্ছা
1: তখন আমি বললাম যে আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, এরকম কোন নাম শুনেন? হ্যাঁ হ্যাঁ শুনি শুনি শুনি। তখন বললাম যে আপনার সামনে দাঁড়িয়ে আছে আশুতোষ দেবনাথ।
0: আচ্ছা, তারপরে
1: তারপর তো হেসে দিয়েছে, হেসে দিলেন, উনি বললেন যে ঠিক আছে আপনি আমার নামটা নেবেন, আর আমার আরো দুজন বন্ধু রয়েছে, আর আপনি যে যে গানগুলো পছন্দ করেন লাগে, আপনি তো পুরোনো পুরোনো দিনেরই গান সবসময় পছন্দ করেন, আমিও পুরোনো দিনের গান পছন্দ, বাস এইভাবেই আর কি সম্পর্কটা।
0: ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক শ্রোতা বন্ধু পেয়েছি, তো ওনাদেরকেও বলবেন আমাদের সঙ্গে কথা বলতে?
1: একদম একদম, বলবো বলবো। উনারা হয়তো শুনছেন, সুনীল ভাই উনি তো
0: নিশ্চয়ই,
1: শুনছেন আপনার কথা,
0: হ্যাঁ হ্যাঁ
1: নিশ্চয়ই শুনছেন।
0: হ্যাঁ হ্যাঁ সুনীল ভাই আপনি ফোন করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। ঠিক আছে
1: নমস্কার
0: আশুতোষ
1: দিদি।
0: ভাই, নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার, শরীর ভালো?
0: জি রাকেশ বাত করা হয়, শিমলা সে।
1: রাকেশ জি,
0: জি শিমলা সে বাত করা হয়, ঠান্ডি ঠান্ডি হাওয়া।
1: ঠান্ডি ঠান্ডি হাওয়া বহুত মজে মে হ্যায়।
0: জি জি জি জি ইস বক্ত হামারে জো তাপমান হ্যায় 30 ডিগ্রি তক তাপমান হ্যায়,
1: আচ্ছা
0: ওর আগর আপ শিমলা হিমাচল ঘুমনে আয়েঙ্গে তো আপকো গরমি সে রাত পক্কি মিলগি, মে গ্যারান্টি কে সাথ বোল রহা হুঁ কি হ্যায় ইয়াঁ বিলকুল ঠান্ডি ঠান্ডি হাওয়া চল রহি হ্যায়।
1: তো আ যাও ফির।
0: বিলকুল বিলকুল আ যাও আপ শিমলা, আ যায় আয়েগা ঘুমনে তো আপকো বহুত আচ্ছা লাগেগা, ওর আপকো গরমি রাত বিলকুল এহসাস নহীন হোগা।
1: ঠিক হ্যায় ঠিক হ্যায়। ফিলহাল তো ইধর বহুত বারিশ চল রহা হ্যায়, জব গরমি পড়েগা না তব আ যাওগে উধর।
0: বিলকুল বিলকুল বিলকুল জব গরমি পড় যায় তব শিমলা আ যায়।
1: জি জি জি। তো
0: তো
1: কেসে হ্যায় হালচাল? হালচাল কে বলিয়ে।
0: হালচাল বড়িয়া হ্যায়, বহুত আচ্ছি হ্যায়। ইস বক্ত আপকা চ্যানেল ট্রাই করা থা, আপকা চ্যানেল সুন রহা থা, ওর মানে আপকা ধন্যবাদ দেনা চাহতা হুঁ কি কি আপ জো হাম শ্রোতাও কো মৌকা দিতে, ভালে হামার কো বেঙ্গলি আতি নেই লেকিন ये है कि बोलने का मौका दे जाते। देखो मैं एक
1: क्यों
0: बात
1: नहीं, क्यों
0: आपके
1: नहीं भाई।
0: आपके माध्यम से एक बात कहना चाहता हूँ।

0: নমস্কার, শরীর ভালো? হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। লালন ভাই,
1: হ্যাঁ, লালন ঘরামি বল, পশ্চিমবঙ্গ থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: দিদা, একটা আধুনিক গান শিল্পী হচ্ছে নচিকেতা চক্রবর্তী কণ্ঠে।
0: আচ্ছা,
1: যখন সময়
0: যখন সময়
1: থমকে দাঁড়ায়।
0: নচিকেতা আমার খুব প্রিয় একজন শিল্পী। আপনার পছন্দগুলো বেশ।
1: আচ্ছা ঠিক আছে, এই গানটা আমি যাদেরকে নিয়ে শুনবো,
0: হ্যাঁ,
1: সঙ্গে আছেন বাদল খটিয়াল, দেবজিৎ দাস, হ্যাঁ, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের
0: নিশ্চয়ই।
1: নমস্কার, তাই ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন। পাঠিয়ে দিলাম পছন্দের গান।

0: নমস্কার, সুরির ভেলা। হ্যালো।
1: হ্যালো,
0: হুম,
1: নমস্কার আঙ্কিমণি, আমি
0: নমস্কার।
1: বিশাখা দাস বলছি গজেন্দ্রনগর থেকে।
0: বাবা, অনেকদিন পর কথা হচ্ছে তোমার সঙ্গে। বিশাখা, কেমন আছো গো? হ্যালো, ভালো
1: হ্যালো,
0: ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, পড়াশোনা কেমন চলছে?
1: ভালো, আপনি ভালো নি ম্যাডাম?
0: হ্যাঁ গো, ভালো আছি, ভালো আছি। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ?
1: হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে।
0: আচ্ছা, বলো কি শোনাবো আজ।
1: আন্টিমণি, আজকে আমি আমার বান্ধবীর সাথে কথা বলিয়ে দেব।
0: বাহ, খুব ভালো, দাও ওকে ফোনটা দাও।
1: তো ও বলবে গানের ভজনটা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
1: নেন, আপনি কথা বলেন। হ্যালো আন্টি।
0: হ্যাঁ, কি নাম গো তোমার?
1: আমার নাম মাধবী আচার্য।
0: মাধবী আচার্য, কোন ক্লাসে পড়ো?
1: আমি 9-10 পড়ি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো।
1: কেমন আছেন? ভালো আছেন?
0: একদম ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো?
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো।
0: তুমি শোনো আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানগুলো?
1: হ্যাঁ হ্যাঁ, ওর সাথে দেখা হলে সব সময় শুনি। আমার এখানে অনেক সময় ওই অন্যগুলো প্রবলেম থাকে, তো এখানে আইলে ওর সাথে মানে একসাথে হলে তখন আমি সব সময় ওকে বলি যে একবার শুনবো শুনবো। তো আজ ঠিক আছে, আজকে আমি করবো, তাহলে তুমি শুনবে। তাও ওই করে কথা বলছি।
0: যাক, খুব ভালো লাগলো। বলো, তোমরা দুজন বন্ধু মিলে কি শুনবে আজ?
1: আমি শুনবো আজকে, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়, চাইলে তারে যায় না বুলা, বুকের ভিতর কষ্টে ভরা, আপন মানুষ আপন কে কাঁদায়।
0: আপন প্রথম
1: মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়, চাইলে তারে যায় না বুলা, বুকের ভিতর কষ্টে ভরা, আপন মানুষ আপন কে কাঁদায়।
0: এই গানটা তো মনে হচ্ছে নেই গো।
1: নেই?
0: হুম হুম,
1: তাহলে রবীন্দ্রসঙ্গীত যে কোনো একটা গান দিয়ে দো আপনার পছন্দ মাফিক।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, পেয়ে গেছি তোমার গানটা। ঠিক আছে, এটা
1: আচ্ছা, তা একবার আসবেন বজেন্দ্রনগর করে।
0: এটা ধর্মনগর যেতে,
1: অনেক ভালো লাগলো কথা বলে।
0: হ্যাঁ, এটা ধর্মনগর যেতে পড়ে, রাস্তায় পড়ে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: ও আচ্ছা, কৈলাসহর থেকে কতক্ষণ লাগে গো?
1: কৈলাসহর থেকে বেশি দূর না, কাছেই, যেমন 2 ঘন্টা মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা মানে তো বেশ ভালোই দূর।
1: হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই।
0: হ্যাঁ ঠিক আছে, কি যেন নামটা বললে তোমার? মাধবী,
1: মাধবী আচার্য।
0: মাধবী, খুব সুন্দর নাম, মাধবীলতা, একটা ফুলের নাম। ঠিক আছে,
1: আচ্ছা, ওর সাথে কথা বলো।
0: হ্যাঁ, বিশাখা।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: আন্টিমণি, আমার সাথে কয়েকজনের নাম বলবো?
0: বলো বলো বলো।
1: আতুসুর দাদা, সঙ্গীতা দিদি, আর জুই দিদি, আর আমার বান্ধবী শুনবে, আর আমার মা শুনবে, বাবু শুনবে।
0: বাহ, ঠিক আছে, সবাইকে নিয়ে শোনো তাহলে, পছন্দের গান
1: শুনবে।

বাংলা ছায়াছবির গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের বেলা এখানে শেষ হল। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আসর থেকে। কথা হবে আগামী আসরে।

আকাশ বাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুদেরকে সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05-এ শুনবেন লোকগীতি শিল্পী সুলেখা রায়। 12:30-এ বিভিন্ন শিল্পীর পরিবেশনায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে আজকে শিল্পীরা হলেন ইন্দ্রাণী সেন এবং ইন্দ্রনীল সেন। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05-এ। অনুষ্ঠানে আজ শুনবেন মাধুসী ছবির গান। ককবরক গান বেলা 1:40-এ। বেলা 2:15-এ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন সরুদবাদন শিল্পী অভিষেক লাহিড়ি। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05-এ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বেলা 2:30-এ এবং

বিকেল 3:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসুর ফার্মেন হোম প্রচারিত হবে সন্ধে ছটায়। ছটা বেজে তিরিশ মিনিট কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন রাত আটটা বেজে পাঁচ মিনিটে শিল্পী মনোময়, আটটা বেজে তিরিশ মিনিটে নানান স্বাদের গান, রাত নটা বেজে পনেরো মিনিটে শুনবেন লোকগীতি শিল্পী সৌমেন্দ্র চ্যাটার্জি। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত নটা বেজে তিরিশ মিনিটে। রাত দশটা বেজে দশ মিনিটে রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুলগীতি। সংবাদ সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত নটায় এবং রাত দশটা বেজে কুড়ি মিনিটে সম্প্রচারিত হবে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী সুলেখা রায়।

শিল্পী ইন্দ্রাণী সেনের পর গানখানি শুনলেন শিল্পী ইন্দ্রনীল সেনের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের এবারের শিল্পী ইন্দ্রনীল সেন।

গানখানি শুনলেন সুখবিন্দর সিং এবং সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে। মাধুশ্রী ছবিতে এবারের গানখানি শুনুন সোনু নিগমের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, কম্পিউটার ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনছেন মাধাও সে ছবির গান। এবারের গানখানি শুনুন রুকমা রাঠোর এবং সহশিল্পীদের কণ্ঠে।

অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনলেন আলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে। এর সঙ্গে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্র। আকাশ মানে কৈলাসহর স্টুডিও খুঁড়িতে এখন সময় বেলা 1:29:55। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট

পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিলসমূহ, সার্বভৌম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন

0: পেনশন তহবিল সমূহ সার্বভৌম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Our effort at the government level is to make it easier to work with each other. Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariffs and non-tariff. It will open up a plethora of investment opportunities, but more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement which will define the roadmap as the two economies power on.

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবোল্লার ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে 2বারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরা

0: পিয়াঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ ষোলোয় তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্ত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যা 7:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন কর্পোরেট গান।

0: However, in the broader market at the National Stock Exchange, MedCap 100 index was trading almost 0.3% up. And now, before we end the bulletin, the headlines once again. Supreme Court upholds Election Commission's power to conduct SIR of electoral rolls, says it is in consonance with the Representation of the People Act 1950. Prime Minister Narendra Modi urges citizens to take precautions amid rising temperatures. IMD predicts severe heat wave conditions over Haryana, Madhya Pradesh, Punjab, Rajasthan, Uttar Pradesh and Vidarbha. India, Canada reaffirm shared objective of expanding bilateral trade to $50 billion by 2030. CBI arrests two more accused in NEET UG 2026 examination paper leak case. U.S. Senator Lindsey Graham questions credibility of Pakistan's role as possible mediator in U.S.-Iran talks, cites Islamabad's long-standing opposition to Israel. And in IPL cricket, Sunrisers Hyderabad to face Rajasthan Royals in eliminator match in Chandigarh this evening. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কম্পিউটার ডিস্কে আমাদের এবারের পরিবেশনা শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর। আসরে আজ শুনুন শরৎবাদন শিল্পী অভিষেক লাহিড়ী।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন শরৎবাদন শ্রীরাগে। শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ি। আকাশবাণী কৈলাসহর। এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরে সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: শকিল বদায়ুনী কে বোল হ্যায় ও নওশাদ কা হ্যায় সঙ্গীত।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সান্ধ্যকালীন অধিবেশনের

পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধে ছটায় রয়েছে ঘর গৃহস্থী অনুষ্ঠান, 6:30 কৃষি বিষয়ক অনুষ্ঠান কিষাণবাণী, আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কব্বরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7:35 প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এবং পরে আগরতলা কেন্দ্র থেকে কব্বরক এবং স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে।

রাত 8:05 আধুনিক গান, 8:30 মিক্স মেলোডিস, মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 নজরুলগীতি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকে শান্তকালীন অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা?
1: আমার নাম বিনয় দাস।
0: বিনয় দাস, তো আপনার কৃষি জীবনের কতদিন ধরে কৃষি জীবন চলে?
1: তো অনেক বেলাতে, অনেক দিন যে ছোটবেলাতে
0: চট্টিকা করতেছেন। এখন বর্তমান বয়স
1: 65 চলের
0: চলে। তো আপনার কাছ থেকে আজকে জানবো, আপনার এখানে আমি দেখতেছি ঝিঙ্গা লাগানো আছে আর লঙ্কা, কাঁচামরিচ।
1: আর
0: ঝিঙ্গা মিলে কতটুক ইয়ে করছেন, মানে কতটুকের মধ্যে চাষ করছেন জায়গা? এখানে কতটুক আছে?
1: আচ্ছা
0: আচ্ছা, ফলন হয়।

0: সব আমরা ঝুঁকি খালি হাইব্রিড হাইব্রিড। তো আপনার যে দেশি বীজটা যেটার ঘরে নিয়ে আপনার ইয়েটা আমরা দেশি বীজটা কিরকম ভাবে মানে রাখতাম পারি ঘরে?
1: এটা তো আমরা ঘরে রাখে রেখে দেই সিজন মতো, যখন ধরে আমরা পাড়িয়া ঘরে নিয়ে গিয়া বড় দেখে।
0: আচ্ছা, পাকলে পরে?
1: পাকলে পরে।
0: আচ্ছা,
1: এমনিতে
0: যে শুকনা যে মরিচটা থাকে এটা তো নিশ্চয়ই ফুকে ধরে না, এটা একটা বালা জিনিস আছে। আচ্ছা, এই মরিচটা মানে বর্ষারই?
1: এটার
0: ফলন কতদিন চলবো?
1: আট মাস তো থাকবো, সাত আট মাস তো থাকবো।
0: ধরেন এখন বৈশাখ চলে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত
1: থাকবো। আর যদি তাহলে এখন যায়
0: কিন্তু জল দিতাম যেমনি আবার বর্ষা আইতো, বেশ দুই তিন বছর গেছে কিন্তু একটা গাছ দিয়া
1: আছে।
0: আপনারও আছে তো এই যে সবটি দেখতেছি আপনার সুন্দর করে লু তুলা, এই লঙ্কার হইন বা ঝিঙ্গার হইন সবটি গাছেই লু তোলা। তো প্রথম যখন জমি চাষ দিছেন তখন তো আর লু আসিল না, তখন তো চাষের লিগা দিছেন, তো চাষের মাটিতে আপনি কিতা কিতা দিছেন?
1: চুন দিছি।
0: আচ্ছা,
1: ডিওপি দিছি, আর ওই যে সাদা একটা সার হয় এটা আমার মাটির সার হয়,
0: আলুর মতন কিতা একদম মিহি করা লাগছে
1: না? মিহি করা লাগে না, মিহি করলে তো ভালো।
0: মানে যে কোনো ফসলের ক্ষেত্রে যদি মানে মিশানি যায় তাইলে খুব ভালো হয়।
1: ভালো হয়, চুনটা দিতেই লাগে, চুনটা দিলে ভালো হয় মাটির লেগে।
0: আচ্ছা, চুন যে দেন চুন কিতা ফুকা মাকড় নি না? ফুকা মাকড়ের লেগা। তো যখন আপনার দেখ কয়টা চা লাগে?
1: তিনটা চারটে আমরা দিই,
0: চারটা চা দিন। তো এটা লাগাইছুন কবে ধরুন এই বীজটা?
1: এটা বেশি দিন হয়েছে না,
0: খুব বেশি দিন হয়েছে না, মাসখানে
1: না, এতদিন হয়েছে না, এইবার
0: যে খুব বৃষ্টি দিতেছে এটা সবজির লিগা ভালো হইতাছে নি?
1: অতিরিক্ত বৃষ্টি হলে তো খারাপ হইব
0: না? এখন দেখতেছি যেমন একটা রুটিন চলে, রাত্রে বৃষ্টি সকালে আবার রোদ,
1: এরকম যদি রাখতে মোটামুটি হইব। আচ্ছা, অবিরত যদি বৃষ্টি
0: না তাইলে তো ক্ষতি হয়ে যাব গিয়া। তো এটার সঙ্গে আপনি মোটামুটি তিন ধরনের সার মিশল কইরা জমি চাষ দিয়ে এবার আপনি বীজ লাগাইছেন, দুইটার বীজই তো আপনার ঘরে আছিল?
1: আছিল।
0: আচ্ছা, তো ঝিঙ্গার ক্ষেত্রে তো যার যার কইরা লাগাইছেন,
1: যার
0: একটা জারে কয়টা করে বীজ?
1: আমরা তো নিয়মের তেতে তিন তিনটা দেই, যদি মিস হয়ে যায়।
0: আর যদি তিনটার তিনটা থাকে
1: তে তো ভালো,
0: থাক কিছুই তো
1: নাই, না
0: ঘন হইত নাই,
1: ঘন হইত না।
0: আচ্ছা,
1: কোন কোন সময় আমরা চারটা পাঁচটা দেই মিস হয়ে যাই, মিস ওই জায়গায় এটা জানি না সেটা হয়ে যায় না, তিনটা তো থাকবো
0: একদম একদম। আচ্ছা, এই যে জিঙ্গার বীজটাও যে গড় নিয়ে রাখবা, এর পরবর্তীতে যখন গড় আইনা যখন ক্ষেত লাগাইবা সেই ক্ষেত্রে লাগানির ক্ষেত্রে কোন রকমের নিয়ম মান্য কইরানি লাগাইনি না শুকনা বীজটারে আইনাই রোপণ করুন?
1: আমি তো শুকনা লাগাই দিই, অনেকে বীজই আর লাগায়।
0: আচ্ছা,
1: আমি শুকনাই লাগাই,
0: অনেকে আবার শুধনও করে।

0: আপনি শোধন করেননি?
1: আমি বিষ্ঠা মাটিতে বানাইয়া সেই যা আমি
0: আসলে আমার মনে হয় দেশি বীজের ক্ষেত্রে হয়তো এটি শোধন টুধনের এত দরকার পড়ে
1: না।
0: আচ্ছা, আর এই যে বীজটা লাগাই বা লাগানি তখন তো আপনার বর্ষা হইয়াছিল, তো আপনার তো আলাদা করে জলও দিতে লাগছে না?
1: না, যদি জল দিতে হয় যদি খরা থাকে তাহলে তো দিতে হইব।
0: আচ্ছা, তো খরা তো নাই, এবার তো আমরা ভালো হয়েছে আপনারা জলটা, জলের লেগে এখানে কি তার ব্যবস্থা আছে? সাপ্লাই আছে, তো এটা আপনারা নিয়ম করে জল লাগলেও দিতে পারেন। তো এই জলটা সবাই আপনারা বাট করে নিতে পারেন পাইপের মাধ্যমে নি না?
1: সব খেতে পয়েন্টে পয়েন্টে জল আসে।
0: আচ্ছা, এটা তো অনেক সুবিধাজনক হয়েছে, কারণ অক্ষণ আছে বর্ষার দিনে জল সাফিসিয়েন্ট ফাইলা, কিন্তু শীতে তো আপনারা জল থাকতো না, সেই ক্ষেত্রে সবে সবটি জমির মধ্যে পয়েন্ট থাকনে আলাদা করে জল টানতে লাগে না।
1: নদীর থেকে তুলতেছে মোটরে।
0: আচ্ছা,
1: পাম্পে।
0: আচ্ছা,
1: এই জলটাই তাছে
0: দিয়া দিয়া যাইতাছে। তো গেলাম, আমরা শুনলাম জলের ব্যবস্থা ওইখানে ভালো আছে। আপনি দুইটা ক্ষেতেই আপনার আমরা ঘরুয়া বীজ যেটা আমরা যেটারে কই হাইব্রিড না যেটা এটার চাষ করতেছেন, এই ঝিঙ্গাটা আপনার কোন সময় বাজারজাত করতে পারবো? কিছু তো দেখছি আইসি একটা দুইটা করা আপনার আই গেছে। হ্যাঁ, আর এটি যেমন কয়েকটা, এটা কি বৃষ্টিতে নষ্ট হয়েছে? তো দাদা আপনার বুদ্ধিটা তো অনেক ভালো।
1: এরপরে আরেকটা লাগাই দিছি, এটা নিশ্চয়ই
0: ওইটাই কইতেছি আপনার যে বুদ্ধিটা আপনি নিছেন। আমরা কৃষক ভাইরা কিন্তু একসাথে একটা জার করে আর পরবর্তীতে খালি হয়, সময় পুরা খালি হয়, কিন্তু আপনার যেটা হইছে আপনার এই ঝিঙ্গাটা তো একটার পর একটা রোটেশন ওয়াইজ চলতে থাকবো। যেমন একটা ঝিঙ্গা দিয়ে আপনার পাঁচ থেকে ছয় মাস দেব, এর পরবর্তীতে আপনি অক্ষণ যেটা একটু দেরি করছেন এটা উঠবো, আর তখন তো মনে হয় ঝিঙ্গার প্রচুর দাম থাকবো এই গাছটা যখন আপনার পরিণত হইয়া ইয়ে দিব ফলন দিব, খুব দাম পাইব। এর মধ্যে আপনার দেশি ঝিঙ্গা হাইব্রিড না? তো আমরা কৃষক ভাইরা কৃষি করতে গেলে আমরা নিজের আর কিছু বুদ্ধিও আমরা সংগ্রহ করে রাখা, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করা দরকার।
1: আমার তো হয় না, কৃষক মার যায় তো
0: একদম একদম, কিন্তু আপনারা যখন তুলেন আত্মীয়রা যখন বান্দিয়া বান্দিয়া দেন তখন হিসাব করবানি?
1: না, এসব না, তো আছে কয়েকটা আছে
0: আমরা লাভ হয় না, কিন্তু আপনারা তো খাইতে গেলে কোনো চিন্তা করা লাগেন না। পরিশ্রম করতে হয়। আচ্ছা, এইবার ঝিঙ্গার মেতে তো নিশ্চয়ই রূপ পোকা থাকে, একটু যদি কইন যে কোন কোন সময় কি রকমের পোকা আক্রমণ করে?
1: পোকার ওষুধ দেই।
0: আচ্ছা,
1: ঝিঙ্গার মধ্যে বেশি দিতে হয়।
0: আচ্ছা,
1: একটা বলা আছে, এই যে ঝিঙ্গা গুলো ধরছে বলায় মারি দিয়েছে পর এটা নষ্ট করে দেয়।
0: আচ্ছা,
1: বলার লেগে আমরা ওষুধ দিই।
0: বলার লেগে, বলাটা মানে যখন ঝিঙ্গাটা ধরা আরম্ভ করে গাছে এমনি আক্রমণ করে না?
1: না, ঝিঙ্গার মধ্যে করে।
0: আক্রমণ করে বা পাতা খাইলা এরকম
1: ওষুধ আছে, আমরা ওষুধ দিই।
0: ওষুধ দিন, ওষুধটা কিরকম ভাবে দেন? দিনের
1: স্প্রে হয়ে যায়
0: সকালবেলা
1: না বিকালে দিই
0: বেশিরভাগই,
1: অনেকে দেয় সকালে, সকালে আমি দিই না বিকালে দিই।
0: বিকালে দিন, তো আমরা ওই ফলনের সময় ঝিঙ্গার ক্ষেত্রে বেশি পোকা যেটা দেখা যায়, এছাড়া ঝিঙ্গাতে আর খুব বেশি রোগ পোকার আক্রমণ নাই। আচ্ছা, আর মরিচের ক্ষেত্রে? পাতাও তো দাদা অনেক সময় যে ইয়েটা একদম খুসখুস হয়ে যায়, ধরুন ফুল আইছে কিন্তু দেখা যায় সব পাতা এরকম কুকড়ি লেগে যায়,

0: তো এই ক্ষেত্রে আপনারা কি তা ওষুধ ব্যবহার করবেন?
1: এটা একটা ওষুধ আছে,
0: আচ্ছা,
1: দশার ওষুধ কয়, এটা আমরা দিই।
0: এই যে কুকরি যেটা হয়, এটা কি তা আপনার বৃষ্টির টিকা হয় নি না এমনিতেই হইতে পারে?
1: তা মাটির থেকে অনেক সময় হয়, বৃষ্টির থেকে হয়,
0: বৃষ্টির থেকে হইতে পারে। মরিচটা তো আপনার আপনার কথা অনুযায়ী বেশ কইতে গেলে আট নয় মাসই ভালো থাকবো। ফলন আপনার কবে থেকে কতদিন পরের থেকে আইতে থাকে?
1: আমার তো মরিচ ছোট ছোট গাছের দর আরম্ভ করছে।
0: হ্যাঁ, না লাগানোর মাসখানেক পর থেকে,
1: আড়াই তিন মাস
0: পর থেকে আরম্ভ হয়। তো এটা যেহেতু চলবো আপনার সাত আট মাস পর্যন্ত, তো সেই ক্ষেত্রে তো আপনার মরিচ ক্ষেত্রে তো নিশ্চয়ই খাও না আবার দিতে লাগে।
1: আমার এটা তো তিন মাস হয়েছে না, মরিচ ধরা পড়ছে। ওই
0: দেখতেছি তো কি ছোট গাছের মধ্যে আপনার লটকায় রয়েছে। না আমি কইতেছি এটা যেহেতু আট নয় মাস চলবো, তো তখন আবার গাছরে খাওয়ার দিতা না?
1: খাওয়ার তো অক্ষণ আবার লুকানি
0: অক্ষণ দিবা, অখন কিতা কিতা খাওয়ার দিবা?
1: আমার শুধু ডিএপি দিব।
0: ডিএপি তো ডিএপিটা মাটির সঙ্গে মিশল করে দেওয়া লাগে না?
1: এত না যার আছে, এতটুকু দূরে দিব,
0: এক বিঘা খানেক,
1: বিঘা খানেক
0: দূরে দূরে। আর পরিমাণ কিরম থাকবো এক একটা গাছে? তো আপনার এখানে তো
1: ঘুরে যা দিব,
0: তো মোটামুটি আপনার এখানে তো ভালোই আছে। তো কতটুক লাগবো? পাঁচ ছয় কেজি
1: এটাতে, এটাতে তিন কেজি, সাড়ে তিন কেজি মতো লাগবো এটাতে।
0: এইটাতে আর মরিচের ক্ষেত্রেও কি তা আপনি এটা দিবেন? মরিচের ক্ষেত্রেও দিবা? তো মরিচের ক্ষেত্রে তো এটা তো ঝিঙ্গাটা ধরুন পাঁচ ছয় মাস থাকতো না, চার মাস, চার মাস বা বেশি হলে পাঁচ মাস। তো মরিচ তো আপনার থাকবো ধরুন আট থেকে নয় মাস,
1: এটা থাকবো যদি গাছপালা থাকে। গাছের উপর নির্ভর করে, সব
0: গাছের উপরে নির্ভর করে। তো এই ক্ষেত্রে মরিচের ক্ষেত্রে খাওয়নটা প্রত্যেক মাসে মাসেই দিতে লাগবো?
1: না, তিন মাস পর,
0: তিন মাস পর,
1: দুই মাস পর একটু একটু দিলে খাওয়নটা দিতেই।
0: মানে মূলত গাছের নমুনা বুঝা দিবা, যদি দেখুন যে পাতাগুলা শুকাই গেছে, জড়কাই গেছে, তখন আপনারা বুঝতে পারেন যে এটাতে খাওয়ার অভাব হইছে,
1: সেই সময় দিব।
0: আচ্ছা আচ্ছা, আর ওষুধটা কি তা নিয়ম করে দেওয়া যাইতে লাগবো নি না এটাও আপনার রোগ যখন দেখবা?
1: ওষুধটা নিয়ম করে দিতে হয়,
0: ওষুধও নিয়ম করে দিতে লাগে,
1: নিয়মে দিলে গাছ জ্বলে যাব,
0: জ্বলা যায় গিয়া গাছ,
1: ওষুধ বেশি পরিব।
0: আচ্ছা, বেগুনের ক্ষেত্রে যেমন ওষুধ দিয়া আপনার দুই তিন দিন পরে বাজারজাত করা করলে হয়, যে কোনো ফলনের ক্ষেত্রে কি তাই এরকম নিজে ওষুধ ব্যবহারের পরে আপনার কয়েকদিন রাখতে লাগে, তারপরে এটারে বাজারজাত করতে লাগে?
1: নিয়মিত চার পাঁচ দিন রাখতে লাগে, সঙ্গে সঙ্গে বাজারে নেওয়া ঠিক না।
0: ওষুধ দেওয়ার পরে?
1: আমি তো বাজারে ওষুধ দেওয়ার পরে নেই না,
0: কারণ আমরাও যেহেতু খাই সেহেতু আমরা যেহেতু ক্ষতি করে মানুষেরও করবো। হ্যাঁ, তো সেই
1: ক্ষেত্রে
0: আপনার এখানে যখন ফলন ঠিক মতো, এখন তো আচ্ছা অল্প অল্প করে ধরা আরম্ভ হয়েছে মরিচটা, যখন ঠিক মতো ফলন ধরা আরম্ভ হইব, আপনার সপ্তাহে কি পরিমাণ আপনি পারতে পারবা
1: মরিচ?
0: প্রতি সপ্তাহে? তো এটা বাজারজাত করতে গেলে আপনার কোনখানে যেতে লাগবো?
1: ধর্মনগর।
0: ধর্মনগর, এটা তো পাইকারি বিক্রি হবো?
1: আমরা পাইকারি তো,
0: পাইকারি তো, পাইকাররা এখান থেকে নেয়
1: না,
0: আপনারা নিয়ে দিতে লাগবো। এমনিতে তো বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না?
1: না, এমনি কোনো সমস্যা হয় না,
0: যেমন গেলা বিক্রি করতে পারছেন না এরকম তো হয় না? এবং
1: বিক্রি হয়, কমে বেশি আছে তো,
0: মানে এটাই লোকে আপনার দরটা, কোনোদিন বাজার ভালো পাওয়া যায়, কোনোদিন একটু মন্দ বাজার পাওয়া যায়, এছাড়া তো আর কোনো ইয়ে না। তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 31 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা ও জেলার বিভিন্ন জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27-33 ডিগ্রি এবং 21-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা।

দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 98 এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরা করণীয় কাজ, ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমিয়া যাওয়ার সম্ভাবনা অধিক, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়াই থাকলে পরে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা আছে। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতাও হ্রাস করতে পারে। স্বেচ্ছেতে জমিতে আগাছার উপদ্রব বাড়াইতে পারে। বজ্রপাত, গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত কৃষকদের লাগিয়াও খুব আশঙ্কাজনক। সুতরাং সাবধানে থাকবা, বজ্রপাতের আশঙ্কা দেখা দেওয়ার আগেই নির্দিষ্ট জায়গাত আপনারা যাইবা গিয়া। গবাদি পশুরে সঙ্গে নিয়ে অবশ্যই যাইবা, কারণ এই ক্ষেত্রে আপনারা অনেকটাই সুবিধা হইব। বৃষ্টিপাতের কারণে বেশিরভাগ জমির জল দাঁড়াই থাকতে পারে, তার লাগিয়া নিকাশি ব্যবস্থা আপনারা সঠিক রাখবা। জল যদি জমি যায়, বিশেষ করিয়া সবজিতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হইতে পারে, বিভিন্ন রকমের ছত্রাক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমরা আগেই হয়েছি শশা, ঝিঙ্গা, পটল ইত্যাদি ফসলে জাপ পোকা এবং সাদা মাছির আক্রমণ দেখা দিতে পারে। যেহেতু এই দুই প্রকার আক্রমণের লক্ষণ প্রায় একই রকম, এর লাগিয়া নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ঠিক করার আগে পোকা শনাক্তকরণ একান্ত প্রয়োজন। তারপর যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবা, বিশেষজ্ঞের পরামর্শও কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবা। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার যে কোনো ওষুধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস শুনিয়া নিবা। সমস্ত জমির আগাছা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হইব। জমির জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার করিয়া দিবা, একটু বড় করিয়া দিল আরো ভালো। পুকুরের বাইরের থেকে যাতে জল না ঢুকতে পারে এই রাস্তা বন্ধ করিয়া দিতে হইব। আগামী দিনে ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরের জল উপসাইয়া বাইরে যাওয়া আটকাইতে চারিদিকে উঁচু বাঁধ আপনার দেওয়া প্রয়োজন। বৃষ্টিপাতের ফলে জমিতে এখন যথেষ্ট পরিমাণে জল আছে, আর দেরি না করিয়া আউশ ধানের চারা বপনের লাগিয়া মূল জমি তৈরির কাজ শেষ করিয়া নিন। বিগত দিনগুলিতে কোনো কোনো জায়গাত ভারী বৃষ্টিপাতের রেকর্ড আছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদিও আপাতত বীজতলায় চারা গাছের ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে বা জমির জলস্তর বীজতলার উপরে চলিয়া আইলে বীজতলার প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইব। এই বীজতলার চারপাশের জল নিষ্কাশন ড্রেনগুলি পরিষ্কার এবং দ্রুত জল খাড়াইয়া দেওয়ার ব্যবস্থা আপনার খুব তাড়াতাড়ি করা একান্ত প্রয়োজন। জল কমিয়া গিয়া যখন কমব, ঝিঙে, পটল, করোড়া, কার্কল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। অধিক তোষের ফলে এইসব জমির সবজির পাতার মধ্যে হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা আমরা ডাউনি মিলোডিও নামে চিনি। আবার কোনো কোনো কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ড খরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া কার্বেন্দাজিম আপনারা প্রয়োগ করতে পারেন। ক্লোরোফেল নীল 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করতে পারেন। তবে ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় আপনারা প্রয়োগ করবা। কোন অবস্থাতেই বৃষ্টির জল জমিতে দাঁড়াইতে দেওয়া যাইত না। মেঘলা, আর্দ্র এবং সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণের লাগিয়া আপনারা ওষুধ প্রয়োগ করবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া। ওষুধটা এসিটামি প্রিড 20% এসপি 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া পরিষ্কার

মুক্ত আবহাওয়ায় আপনারা স্প্রে করতে পারেন। তবে আক্রমণের তীব্রতা বেশি হইলে পরবর্তীতে দ্বিতীয়বার স্প্রে করা যাইতে পারে। সোয়াইন ফিভার রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকুরের বাচ্চাও সোয়াইন জ্বরের সমানভাবে সংবেদনশীল, অর্থাৎ তারা আক্রান্ত হইতে পারে। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করিয়া ঔষধের ব্যবস্থা গ্রহণ করবা। খেয়াল রাখবা আপনার বাড়ির আশপাশের যে নালা আছে, এই নালাগুলি যাতে জঞ্জাল মুক্ত থাকে, কোন অবস্থাতেই যাতে জল আপনার বাড়ির আশপাশে বা আপনার গ্রামের আশপাশে না দাঁড়াইয়া থাকে। দাঁড়ানো বা বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, সেই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়। সুতরাং আমরা সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। জল কোন অবস্থাতেই অপচয় করবা না। খেয়াল রাখবা জল অপচয় বন্ধ করা শিশুরারে ছোটত্বা কিয়া শিখায়, তাতে করিয়া জল শক্তিও কিন্তু আমরা সংরক্ষণ করিয়া রাখতাম পারব। যাই হোক, নিজের শরীর এবং বাড়ির সবার শরীরের প্রতি দৃষ্টি রাখবা। শৌচগৃহে যখন যাইবা চটি জুতা পরিয়া যাইবা, আওয়ার পরে ভালো করিয়া সাবান জল দিয়া হাত পা মুখ ইত্যাদি ধুইয়া নিবা, তাতে করিয়া বিভিন্ন রকমের সংক্রমণজনিত রোগের হাত থেকে নিজেরা নিস্তার পাইবা, পাশাপাশি অন্যেরাও নিস্তার পাইবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর আইজ শুরু করিয়ার তে আসরে আজকে একজন দাদাবাবু উপস্থিত আসুন। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: আপনার নামটা একটু আপনার পরিচয় খান দিলাওকা।
1: আমার নাম জসিমিয়া খাদিম, আমি অনুকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত রয়েছে।
0: আইজ কিতা লইয়া আলোচনা করতা আসরে?
1: আজকে আমি একটা বিশেষ মানে জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আমাদের পুষ্টির যোগান।
0: আচ্ছা,
1: আমাদের প্রোটিনের যে যোগান, সেই যোগান মৎস্য চাষ।
0: আচ্ছা,
1: মৎস্য মাছ চাষ করেও অনেকটা আমাদের যে ঘাটতি, সেই ঘাটতি আমরা পূরণ করতে পারি, এবং আমরা আমাদের যে দৈহিক প্রোটিনের চাহিদা সেটা পূরণ করতে পারি। তো আজ আমরা মৎস্য চাষ নিয়ে কিছু আলোচনা করব।
0: আচ্ছা, তে শুরু করুন।
1: সবাইকে নমস্কার। আমার ত্রিপুরা রাজ্যের যত কৃষক

0: ভাই বোনরা রয়েছেন, আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মাছের একটা আকাল পড়েছে
1: খুব খুব।
0: বাজারে গেলে দেশি মাছ পাওয়াই যায় না
1: একদম।
0: আপনি যদিও পান, এই মাছটা নিয়ে কারাগারি কে নিবে কেন?
1: আর দাম
0: দাম আকাশ
1: আকাল পুরা দাম,
0: আকাল পুরা দাম, ঠিক বলেছেন। তো কেন এটার দাম?
1: আচ্ছা,
0: এর কারণ হচ্ছে আমরা যদি আমাদের চাহিদা অনুসারে যোগান দিতে পারি, তাহলে ত্রিপুরা রাজ্যবাসীর জন্য মাছ খাওয়া সাধ্যের মধ্যে চলে আসবে, নাগালের মধ্যে চলে আসবে।
1: আচ্ছা,
0: তো এই যে মৎস্য চাষ, এই মৎস্য চাষ কিন্তু করতে এত বেশি জায়গার প্রয়োজন এরকম কোনো কিছু না। আমাদের চারপাশে কিন্তু আজকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর পতিত জায়গা রয়েছে, যে জায়গার মধ্যে না কৃষি কাজ হচ্ছে না সবজি চাষ হচ্ছে না আনুষঙ্গিক কোন চাষবাস হচ্ছে, খামার কোনো কিছু হচ্ছে না, পরে আছে জায়গাগুলো। ওই জায়গাগুলোকে যদি আমরা টার্গেট করি, আমরা চিহ্নিত করি এবং ওই জায়গাগুলিকেই যদি আমরা অল্প পরিমাণে যদি আমরা মেরামত করে ওইখানে যদি আমরা মৎস্য চাষ করতে পারি, তাহলে আমি নিজে স্বাবলম্বী হব, পাশাপাশি আমার পরিবারের যে প্রোটিনের যোগান সেটাও আমি দেওয়ার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যে মানুষের প্রোটিনের যোগান রয়েছে সেটা তো আমরা বিরাট একটা ভূমিকা পালন করতে পারব।
1: আচ্ছা,
0: তো সবচেয়ে প্রথম আমাদের যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষকদের দ্বারা যে সংস্থা, ইন্ডিয়া গভর্নমেন্টের যে প্রডিউসার গ্রুপ, উৎপাদনকারী দল, তার মাধ্যমে নিয়ে আমরা যে ব্লক স্তরে একটা FPO ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গঠন করেছি, তার মূল কাজ হচ্ছে যে যারা কৃষক ওই কৃষকদেরকে তাদের যে জীবিকা সেই জীবিকাকে কাজে লাগিয়ে যাতে তারা স্বাবলম্বী হয়, পাশাপাশি রাজ্যের মানুষের জন্য একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, তার জন্য আমরা কাজ করছি। তো সবচেয়ে প্রথম আমার ত্রিপুরা রাজ্যের যে পতিত জায়গা রয়েছে সেই জায়গাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, আমাদের প্রত্যেকের পাড়ায়, প্রত্যেকের নিজের জায়গা হোক, পাড়ার জায়গা হোক, একটা ব্লক স্তরের জায়গায় হোক, প্রত্যেক মানুষের যদি ওই জায়গাগুলি চিহ্নিত করে তার মধ্যে যারা আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন রয়েছে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমরা প্রাথমিক পর্যায়ে ওই পতিত জায়গাকে সংস্কার করে ওটার মধ্যে একটা মৎস্য চাষের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা ওই FPO এর মাধ্যমে ওই PG গ্রুপগুলিকে প্রাথমিক কিছু আর্থিক সহায়তা করে থাকি।
1: আচ্ছা,
0: সেটা ১ লক্ষ থেকে ১ লক্ষ ৪০ বা ১ লক্ষ ৬০ হতে পারে, তার এটা একটা ফান্ড তারা পায়। তো ফান্ড যে পেতে হলে তারা কিন্তু PG গ্রুপের মধ্যে আসতে হবে। যেমন ধরেন আপনি কৈলা শহরের মধ্যে একটা পতিত জায়গা রয়েছে যেখানে ৮ থেকে ৯খানি জায়গা আছে, ওই জায়গাটাকে যদি আমরা একটা জলাশয় করতে পারি, তাহলে এখান থেকে বৎসরে কিন্তু প্রায় ধরেন ১০ থেকে ১২ বৎসরে ধরেন ১০০ থেকে ২০০ ৩০০ কুইন্টাল মাছ এখানে চাষ করা সম্ভব হয়। তো ওই জায়গার মধ্যে যে কৃষকরা রয়েছেন ওদেরকে নিয়ে আমরা একটা PG গ্রুপ করে তাদের মাধ্যমে ওই জায়গাটাকে আমরা কৃষি ওই মৎস্য চাষের উপযুক্ত করে গড়ে তোলার ব্যবস্থা করে দেব। কিন্তু ব্যবস্থা করে দেওয়ার পরে ওই চাষটা কিন্তু কৃষকরাই করবে। তো এখানে কি হচ্ছে, যেমন ধরেন আজকে যে জায়গাটা পতিত রয়েছে সেই জায়গাটা যখন একটা PG গ্রুপ এখানে আমরা মৎস্য চাষের জন্য ওই জায়গাটা স্থির করে, তখন ওই জায়গার মধ্যে যে সমস্ত মালিক থাকে তারা কিন্তু অলরেডি ওই জায়গা থেকে কোনো ইনকাম পাচ্ছে না। তো এখানে যখন তারা একটা মৎস্য চাষ করার একটা খামার করার চিন্তাধারা করলো, পাশাপাশি তখন ওই জায়গাটা তারা কিন্তু লিজে নিয়ে আনে, তখন ওই পতিত জায়গারও একটা টাকা কিন্তু মালিক পাইতেছে। দুই নম্বর হয়েছে কি, ওই যে কৃষকরা তারা কিন্তু অলরেডি মানে মৎস্য চাষ করতেছে, পাশাপাশি

0: ওই জায়গাটাকে যখন তারা মৎস্য চাষ করে তখন তারা এক্সট্রা একটা ইনকামের সোর্স বার হয় রাস্তা বাইর হয়। তো এখানে যেমন ধরেন দশজন পনেরো জন বা বিশ জন ফার্মাররা যখন মিলিত হয়ে যাও ওই মৎস্য চাষের উদ্যোগ নিব তখন ওই মৎস্য চাষটা নষ্ট হওয়ার ঝুঁকি খুব কম থাকে। আপনি প্রশ্ন করতে পারেন আমার কেন, আমি তো বাড়িতে একাই করি আমার তো নষ্ট হয় না, আপনি কেন?
1: না আমি মনে মনে বুঝি লাইছি অন্যত দশজন কৃষক দাদা আছে
0: কি তখন
1: দশজনে মিলিয়া যখন কাজ করবা।

0: আমি তো বাড়িতে একাই করি, আমার তো নষ্ট হয় না।
1: আপনি কেন? না, আমি মনে মনে বুঝি লাইছি, অন্য তো দশজন কৃষক দাদা আছে,
0: তখন
1: দশজনে মিলিয়া যখন কাজ করবা ওটা নষ্ট হওয়ার না।
0: নষ্ট হয় না কেন?
1: আমি যখন একলা কাজ করবো তখন এটা কিন্তু নষ্ট হইতো।
0: একলা করলে ভুল হইতেই পারে, ভুল ভ্রান্তি হইতেই পারে, কিন্তু দশজন যখন মিলিত একটা কাজ করবো, কারো না কারো চোখে ভুলটা ধরা পড়ো, তখন ওই বুলটা শুধরাইয়া কিভাবে ওই জায়গা থেকে আমরা লাভবান হওয়া যায় সেটা কিন্তু বাকি নয়জনের মাথার থেকে ওই জিনিসটা বাইর হইয়া আইব। তো আমরা মৎস্য চাষ করার লাগিয়া যে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন এরকমের কোনো কিছু না। আমরা যে আজকে বাজারে এক কেজি দেশি মাছের দাম আপনি ৩৫০-৪০০ টাকার মধ্যে, একদম নলা মাছ যদি হয় তাহলে ৩০০ টাকা, কিন্তু ওই মাছের যে ফোনাটা আমরা যখন বাজার থেকে নেই, আমরা যদি রেণুপোনা সংগ্রহ করি তখন কিন্তু আমরা বাটি হিসাবে নেই, বাটি হিসাবে যদি নেই ওই বাটির দাম ধরেন ১,০০০-১,৫০০ পড়লো, কিন্তু এখান থেকে প্রায় আমাদের ধরেন ১০,০০০-১৫,০০০ ফোনা পাইতেছে। এইরকম করার পরে যখন ওই ফোনাটা বড় হইব, নলার আকারের ধারণ হইব, এককানি জায়গা যদি একটা পিসারি থাকে বছর শেষে সমস্ত খরচের পরে তার মানে ২০-২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব হয়। আজকে ওই পতিত জায়গা অনেকটা দেখবেন, আপনি যাইতে যাই অনেকটা ফালাইল আছে, এখান থেকে কোনো মানুষের কোন এখানে ইনকাম কোনো কিছু হইতেছে না। কিন্তু আমরা যদি প্রত্যেক যারা ফার্মার কৃষক আছে, আমরা যদি একটু আমাদের যে মানসিকতা সেই মানসিকতা যদি আমরা একটু কৃষিকাজের প্রতি আগ্রহ দেখাই, তাহলে ওই যে পরিত্যক্ত জায়গাটারে আমরা দর্শনে যখন হাত দেব তখন এটা পরিত্যক্ত জায়গা থাকবে না, এটা একটা ইনকামের রাস্তা তৈরি হইব, ইনকামের জায়গা হইব।
1: ওই ইনকাম প্রথম বছর যখন বেশি আপনি ২০,০০০ টাকা পাইলিলা তো আরো আপনার
0: আগ্রহ
1: জাগব।
0: আর এখানে আসলে মূল লক্ষ্য আপনি তো বেনিফিট হইতেছেন, আপনি তো লাভবান হইতেছেন, পাশাপাশি আপনি কিন্তু একটা সমাজ একটা একটা রাজ্যের মানুষের কিন্তু উপকার করতেছেন, গুড়িয়া কিন্তু উপকারই করতেছেন। কারণ আজকে এমন অবস্থা আছে আপনার প্যাকেটে হয়তো ৫০০ টাকা আছে, কিন্তু বাজারে গিয়ে আপনার মন মতো আপনি মাছ পাইতেছেন। আজকে আমার ইচ্ছা হইতেছে ধরেন আমি একটু গলদা চিংড়ি খাই,
1: ও তো ঠিক কথা কইলেছেন দাদা, একেবারে ঠিক কথা। আমি কইতাম আসলাম কথা, বাইরে আগরতলা গেলেও আপনি বড় বড় গলদা চিংড়ি উংড়ি খাইবা বা দেখবা বাজারও, আমরা এখানে তো মিলে না,
0: কারণ আমাদের এখানে চাষ নাই। আমরা এখানে যেকোনো ফার্মারে আপনি হন, দাদা আপনার তো একখানি একটা যাই পিসারি আছে, আপনি পিসারিকার মধ্যে অন্যরকম কোনো কিছু চাষ করেন, হ্যাঁ ঠিক আমার ও স্যার আমার কাছে তো টাকা পয়সা নাই, তা কেমন লস হয়। অ্যাকচুয়ালি লস তখনই হয় মানুষের যখন ওই জিনিসটার প্রতি আপনার অনীহে আইজিব, তখন এটার মধ্যে লস হইব। ধরিয়া নেন আজকে বাজারে আপনি গেছেন, আজকে কিন্তু পুরা বাজার মার্কেটটাই কিন্তু সালানি মাছে মানে সরাসরি চালানি মাছ আর দেখিয়া তো কিন্তু এই চালানি মাছের মধ্যে গড়িয়া কিন্তু আমরা কোনো না কোনো ফরমালিনই খাইতেছি, এটা কিন্তু হয়তো কেউ স্বীকার করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু আমরা পরোক্ষভাবে কিন্তু আমরা কোনো ফরমালিন আমাদের শরীরে যাইতেছে। কিন্তু আমাদের চাষি ভাইরা যখন ফিশারি থেকে মাছটা বাজারে নিয়ে আয়, এটা কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত একটা মাছ, কিন্তু আমাদের এই মাছের যে অকালটা আইছে আমরা যোগান নাই দেখে অকালটা আইছে। যোগান বাড়াইতে গেলে গভর্নমেন্টের যে স্কোপ গুলো আছে সেই স্কোপ গুলো তো আমরা কাজে লাগাইতে লাগবো, এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলি আমরা যদি বুঝি না জানি না, আমরা যদি মানে আয়ত্তে আনতে পারি না, যে আমাদের যে টাকার সমস্যা আজকে বা আমাদের যে অভাব এটা কেমনে আমরা মানে সমাধান করবো। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট হোক রাজ্য গভর্নমেন্ট হোক প্রত্যেক সরকার চাইতেছে মানুষ যাতে আত্মনির্ভর হইতে পারে, হোক সে মহিলা হোক সে পুরুষ, প্রত্যেক মানুষ যাতে তার যে জীবন জীবিকা সে মৎস্য চাষই করুক, কিন্তু মৎস্য চাষ করিয়া সে যাতে তার অর্থনৈতিক যে ইনকাম সেই ইনকামটা যদি যেমন ধরেন গত বছর তার ৫,০০০ টাকা মাসিক ইনকাম আসলো, ওই ইনকামটা যাতে ৭,০০০ টাকা মাসিক ইনকামে নিয়ে পৌঁছাইতে পারে, এর লাগে তো আমরা কাজটা করতেছি। আমরা যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যে আমরা এফপিও যে কাজ করতেছি, আমাদের মূল

0: লক্ষ্যই হইছে গিয়া দিদি, আমরা মূল লক্ষ্যটাই হইছে গিয়া যে গ্রামের যে প্রত্যন্ত গ্রামের যে গরিব কৃষকরা আছে তারা তো একটা ইনকাম করে তো বাঁচিয়ে আছে, ওই যে ইনকাম ওই ইনকামের লেভেল যাতে ফাস্টা কি আর সাত টাকাতে পৌঁছাই দেওয়া, যাতে তার বাঁচাটা একটু সহজ হয়, পাশাপাশি ওই কৃষক যখন বাঁচতে সহজ হইব তখন তার কৃষি কাজের যে ফসলটা সেই ফসলটা যাতে এই রাজ্যের মানুষ অতি সুলভ মূল্যে পায় এবং প্রত্যেকের যে একটা চাহিদা আছে সেই চাহিদার ঘাটতি যাতে পূরণ হয়।
1: খুব সুন্দর আলোচনা দাদাবাবু। তে আমার আপনি প্রথম কইছেন যখন যে ফতিত জমির মধ্যে মাছ চাষ, একটা কেমন মনে হইল, কিন্তু অখন আলোচনা শুনিয়া হইলাম আর দশ জনে মিলিয়া যখন কাজ করবা তখন তো কাজের গতিবিধি আলগা হয়ে যাবে। আচ্ছা, তে আর এটার মধ্যে আর কিতা আলোচনা করার আছে কইছেন?
0: এই যে মৎস্য চাষ, মৎস্য চাষ করতে গেলে কিন্তু আমাদের যে বিভিন্ন রকমের সার ঔষধ ব্যবহার করতে এরকম কোনো কিছু না। আমরা প্রথম হইছে গিয়া মৎস্য চাষের জন্য একটা ফিশারি বা একটা পুকুর, মানে মৎস্য চাষের উপযুক্ত একটা জায়গা প্রথম আমরা গড়িয়া তোলা। দুই নাম্বার হইছে গিয়া তার নির্দিষ্ট পরিমাণ একটা জলের জলের প্রয়োজন আছে। মৎস্য চাষ করতে গেলে তার যে জলের স্তরটা খুব বেশি ডিপ হইতে পারত না, গভীর হইতে পারত না, মাঝারি ধরনের, যাতে সূর্যের আলোটা ওই জলের জলের যে স্তরটা আছে ওটা বেদ করিয়া মাটির নিচ পর্যন্ত যাইতে পারে। তার মানে আপনি বুঝছেন এতলা কতটুকু আপনি গভীর করবেন, ডিপ করবেন। তিন নম্বর হইছে গিয়া আমরা যখন পুকুরটা তৈরি করবো শুকনো অবস্থায় আমরা পুকুরটার মধ্যে কিছু চুন ব্যবহার করবো যাতে ওই পুকুরের মধ্যে কোন ফুকা মাকড় বিষাক্ত কোনো কিছু না থাকে, যাতে চুনে ওই জিনিসগুলো মারা যায়। এরপরে যখন আমরা জল ঢুকাইমু, জল ঢুকানোর পরে আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে জল ঢুকাইয়া কিছুদিন আমরা এটা রাখবো, যাতে এটার মধ্যে একটা পেন্টাগন হয়ে একটা ফুকা আছে, এই ফুকাটা যাতে তৈরি হয় যেটা মাছের খাবার। এবং দুই নাম্বার হয়েছে গিয়া আমরা যখন রেণুটা রেণু চাষ করবো বা মাছের ফোনাটা ফালাইলাম, তো ওই ফালানির যে প্রথম বাইশ দিনের যে ফোনা এটা বাইশ হয় রেনুয়ের ছোট হয়, তখন এটা আপনি বুঝিয়া করতে লাগবো আপনার পুকুরটা আপনি কি রকমের যে মৎস্য চাষ করতেছেন, আপনি কি ফোনা আকারে বিক্রি করবেন না বড় করিয়া বিক্রি করবেন। আপনি তো এটা যারা ফার্মার তারা তাদের উপর নির্ভর করবো, তারা ওই অনুপাতেই তাদের যে ফোনাগুলো আছে তারা ফেলাইব। তিন নম্বর চার নম্বর হইছে গিয়া আমাদের বাড়িঘরের যে গোবর সেই গোবর গুলা আমরা মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারি। ডাইরেক্ট আমরা কিন্তু গোবর আনিয়ে ফুকুরের মধ্যে বস্তা, যেমন ঘরের মধ্যে গোবর তুলছে বাল্টির বা টুকরির মধ্যে আনলো আনিয়ে ফুকুরের মধ্যে দূরপাত করে ফালাই দিল, এরকম না।
1: কিন্তু এইরকম করিয়া ফালায় কোন কোন কৃষক বাইরে তো
0: তার কারণ হয়েছে
1: নিজের চোখে দেখছি,
0: তার কারণ হয়েছে কি তাইনের মধ্যে একটু বুঝের অভাব আছে, তাইনের একটু জানার একটু আছে দরকার আছে, তাই নাকি একটু বুঝাইলে জানাইলে তাই না অনুযায়ী জিনিসটা বুঝতে পারবো।
1: খোলা পাতা কাটিয়া দিন, খোলা গাছ কাটিয়া দিন,
0: তো এটা একটা সময় আছে, কিন্তু সময়ে সময়ে আপনি স্টেপে স্টেপে দিতে লাগবো। যেমন গর থেকে আপনি গোবর টুকরি করে উঠাইলেন, দপাস করে পুকুরে ফাটাই দিলেন, ফেলাই দিলেন, খাসা গোবরের গোবরের মধ্যে কিন্তু এসিডিটি ভাব থাকে, এটা তখন এই যে জলের মধ্যে একটা গ্যাস হইতে পারে যেটা মাছের প্রচন্ড ক্ষতি করে। আমরা ডাইরেক্ট গোবরটা পুকুরে না ফেলাইয়া পুকুর ফারে আমরা একটা গর্ত করিলাম মাটির মধ্যে, ওই গর্তের মধ্যে এক সপ্তাহ বা আট দিন আমরা গোবরটা রাখবো। যখন গোবরের মধ্যে থেকে ওই মানে যে বিষাক্ত ভাবটা আছে গোবরটা যখন নর্মাল হয়ে যাব তারপরে আমরা ওই গোবরটাকে আমরা পুকুরে ব্যবহার করবো। তাছাড়া যে হইল, হইলও আমরা ডাইরেক্ট ভিজাই পুকুরে দিয়া দেওয়া ঠিক না, হইলটা আমরা নিয়মিত কয়েকদিন রাখবো জানির পরে কইলের মধ্যে ওই রকম একটা প্রচন্ড একটা জোয়া আছে। কিন্তু
1: আচ্ছা ডিম তো বাঙ্গিয়া দিন দেখলাম,
0: এটা আসলে মাছের খাদ্য
1: তো ফাইতর বাজার ও জায়গার মধ্যেও আমি দেখছি যে ডিম বাঙ্গিয়া দিছে,
0: এটা অনেকে দে মাছের খাদ্য আসলে সবই, যখন এটা একটু পচনসই হয় তখন মাছে খায়।
1: আচ্ছা,
0: খাসা অবস্থা ডাইরেক্ট শক্ত জিনিস তারা খাইতে পারে না, একটু জোয়া হওয়ার পরে গে তখন। যেমন ধরেন আজকে কিন্তু আমাদের কৃষক বাইরা অধিক লাভের আশায় ইউরিয়া সারও ব্যবহার করে, মুরগর
1: বিট পর্যন্ত মাছ লইয়া গেলে লোকাল মাছ নিশ্চয় খাওয়া
0: যায় না। আর দুই নম্বর হয়েছে কি এই মাছটা আপনি বেশিক্ষণ রাখতে পারতেন না।

0: দেখবেন মাছটা কিন্তু দেখতে মাছের মতো রয়েছে, কিন্তু যখন আপনি খাটতে যাইবেন বা রান্না করলেন তার কারণটাই হয়েছে গিয়া এই মাছটার মধ্যে কিন্তু ইউরিয়া খাওয়ানো হয়েছে বা ব্রয়লার পোল্ট্রির যে বিষটা যেটা এটা খাওয়ানো হয়েছে। তো আমি আমার যে কৃষক ভাইরা আছি আমরা অধিক লাভ না করি আমি আমার নিজের স্বাস্থ্যের কথা প্রথম চিন্তা করি, আমার পরিবারের স্বাস্থ্যের কথা আমি চিন্তা করি, পাশাপাশি আমার গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করি। যখন আমি আমার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করবো তখন গ্রামের মানুষের প্রতি আমার একটা দায় আছে এটা আমি বুঝতে পারবো, আমার রাজ্যের মানুষের প্রতি একটা দায় আছে এটা আমি বুঝতে পারবো। লাভ একটু কম করি না, মানুষ ভালো জিনিসই খাও। আমাদের আমরা আমাদের যে বাড়িঘরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলারে আমরা সার মাছের খাদ্য হিসাবে ব্যবহার করাই, ওই মাছগুলোই আমরা বাজারও ছাড়ি। আজকে কিন্তু প্রত্যেক কৃষক যে এইরকম এইরকম না, কিছু সংখ্যক কৃষক মুষ্টিমেয় কিছু কৃষক, আমি কিন্তু বারবার কইতাছি প্রত্যেক কৃষক না,
1: প্রত্যেক কৃষক
0: প্রত্যেক মৎস্য চাষী না, তারা মেন্টালিটি এইরকম যে আমি আমার খাবারের লাগে আমার পাশের পুকুরটা রাখছি, এগুলোর যা ব্যবহার মানে যা চাষ হইব এটা আমি বরে খাইব আমার বাচ্চা খাচ্ছে নি, আর বড় ফিসারিতে যেটা হইব এটা আমি মার্কেটে সেল করব। আজকে সবজিও এরকম চাষ হয়, উটানের মধ্যে উটানের আঙ্গিনা যেটা চাষ হয় এটা হয় এটা তো আমার গড়ার লাগিয়া, আর বিরসা ছাড়ার মধ্যে যেটা চাষ হয় এটা তো বাজারে বিক্রি করার লাগে। কিন্তু দাদা ভাই গড়িয়েই কিন্তু মনে করিয়েন, আপনি হয়তো মাছটা আপনি নিজে ভালো খাইয়া আপনি সুস্থ থাকতে পারতেন না, আপনি যখন সবজি বাজারতেই কিনে আনবেন আপনিও কিন্তু মানে গড়িয়া কিন্তু হই আর এক মানুষের মতো আপনি কিন্তু হই কেমিক্যাল মুক্ত কেমিক্যাল যুক্ত খানিটাই
1: খাইরা।
0: তো গড়িয়া কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন হয়েছি না, সবচেয়ে প্রথম আমি নিজে সচেতন হইতে হইব, আমি সচেতন যখন হইব তখন আমার পরিবার সচেতন হইব, আমার পরিবার যখন সচেতন হইব তখন আমার গ্রাম সচেতন হইব, আমার গ্রাম যখন সচেতন হইব তখন আমার ডিস্ট্রিক্ট সচেতন হইব, আমার ডিস্ট্রিক্ট সচেতন আমার রাজ্যবাসী সচেতন হইব, সচেতনতার প্রচুর দরকার।
1: আলোচনা শুনলাম দাদাবাবু, আরো আলোচনা করা যাইত, আবার আরেকদিন কোন সময় দেখা হইব। তো এই আলোচনা আজকে অনু শেষ করলাম, আসরতনে উঠি যাইলাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই

এতক্ষণ ঘর গৃহস্থী অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কবরক অনুষ্ঠান এবং পরে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ ও আগরতলা কেন্দ্র থেকে কবরক এবং স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবক চেঞ্জাগ তিনি হরনি কক বরক পান্ডা পান্ডানি পুইলাও তিনি খনারোজাগনাই রেডিও সিরিয়াল খনারোজাগনাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজিজাক তিনি কক প্রথমাঙ্কা কি কবা খনারোজাগই তঙ রেডিও সিরিয়াল

ব্যাখ্যা তাবুক চেঞ্জাগ ভারত সরকার মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কথালে সংসাজাক পান্ডা সয় সীমাকক।

판다 키크바 하용 거더러 그방국자라 종로 보혹님 배말바이 키크바 배말 만장만이 눅사고 지니들 브라보 하이노 하스티니 그방마 자라이 보혹님 배말바이 키크바 배말 만장이 동바유 조라조라워 틀만이 럭보 눅사고 খরকসা খরকসা চরাই রব ফিলই ফিল থাম্ম হাই বেমার মানজা খাইনো সুন্দরমা চাবায়ু ফিয়াবা টংরা রংখাই মহাই বেমানি ইয়াকনি কাতেউই মানু কবাংমা বড় তাবুকব অবন কাতিনানি শিয়াখু মহাই বেমার মানজা খাই পুইলান উরাম উরাম খিবুতই খিনাই অবনি লগি বহক সানাই কবামানি উল লুমনাই অ বেমার তৈনি ইয়ংসানি মিশিং তৈন উঙ্গু অব মাসিং বাই সাসলাংনি কজার রগন কবাংকুক উংমানি নুকজাগু খি কবা বেমার বকাশা সলনাই বেমার ন সরাই রং জরাতই অ বেমানি টিকা রিখাই বেমানি ইয়াকনি কাতেউই মানু চিনি বসাগ 17% তৈ তঙ্গু ফিয়াবা উরাম উরাম খিউ কবাও অংখাই বসাগনি তৈ নংখরি থাঙ্গু অববাই হামিয়া ডাকতিন নরমই থাঙ্গু চেরাই রক্ষাইবা বেলাইন সাকনে তৈ রানসামানি বাকে থানো মানু অবনি বাকেন খি কবা বেমার মানজাখাই কবাংখাই তৈ হায়াকেবা ও আর সরবত খারিনানি নাংনাই ও আর সরবত জেসানি ফালনক রগফানো মানথকু বন পায়ে হামিয়ানো কবাংখাই খারিনানি নাংনাই অবন কারিব জেসা হসপিটাল লগব মাগনান ও আর এস মানথকুই দঙ্গু আবুক দিয়ে জানায় চরাইর খিবু দিয়ে খিকাই বন বোমানি আবুক তৈন চাইনানি খাইদি কক থাইসা মূর্ত নারাক দি জরাও ও আর এস মানথকিয়া হিংকাই মুঠুংজাক তৈন গ্লাস থাইসা ও চামচ কাইসা চিনি তাই চামচ কাইসা সমগুলো গই উরাম উরাম খানিনানি নাংনাই বাক্সা খাই ওয়ানসুগো তৈ এবার সরবত গবাং খানিকাই বহক রক দেরাও হিনই অব তুই ওয়ানসুমা রক চায়া তামো খাই বহক দেরামা এবার খি কবা দেরামা কাটি থাই পুইলান সাপসুত্রা তং থাই জেসা চামু চামনি সেখাং এবার চামনি উল ফানো ফাতার থাংমনি উল কাহাম খাই সাবন ভাই ইয়াক সোনানি নাংনাই চেরাই খাসিয়া রং নিখাই মুমা উংনা রং কাহাম খাই নাইকলানি নাংনাই চামনি তে নুমানি মানি রং খলবুই তৈনানি নাংনাই যেতে খাইব থামপুই ইংখা তাই কুরমা অবতুই রক হাবুই মান্যতে খাইয়াই মৈকেথিং তাই কবুনি চামুং বোথাই রগ্ন কাহাম খাই সুই সঙ্গে এবার চাঁদে রুবু রাবাই ফালনক রংনি চামুং রগ্ন পাই তা চাঁদে তুই কাহাম নুংদি তৈ চাই রগ্নব তুই মুঠুমই খাইনানি খাইদি গয়রেংনি তৈ তৈসানি তৈ কুয়ানি তৈ হায়াকে বা পুখ্রিনি তৈ রগ্ন জেসা কাইফানো রুগুই মানংনাই যে মা তৈ জাগাও সতীমানি এবা খিমারক চায়া তাবুক সই সীমানোর রগে কামি আমসায় খিতাই নক রক সরাম রেজাকেই তঙ্গু বতে সেব রগ্ন তা কর দি রাচাকানি খাইদি পাই থাকো ম কগ্ন সানাই আশে খাই সাপ সুতরা তংমানি ইয়া গুলব জরা জরাও খি কবা বেমার মানজাগাই ফানো মানো

0: মা, অমলে কিসাইয়াক লাইখানো, তাই বসে দতি বাজায় ফাইসিনা নে নুকম কপ্রম শিকো সাবাবা ভাই আসাকাই সেত্রে শুকু তুই খগই তুলাং বাই খানা বা
1: হাই সকাই দ্রব দা কই শিপিং তে
0: সকাই দ্রব নতা অবশ্য ইক গাতি নাশনে নাইগ্রা দি তুই থপ সাফানো করেছা ছিন্দাই রক বাই যা রক প্রায় তুলাং বাই শিদ
1: তুই নিবাকে আমতাম অংমানি কলাখা কই শিপিং তে তা কাশা গাতেও বহাইনো আং পইলে আর সা থাংমানি তাই খরসাও খাই থাংনা নাইমানি নো আর অব গরে হিনে বগরনি বিহির সাও হনকাই বা অর নাইগ্রা না হনে ফাইমাতা নগবতে কিসা ফানো করে খ্যা অম হাইকে হর বাসা বাসা ওই তি রক সেগে নিলাই মান হন
0: বাসে এনি নি কক সঞ্জাক তুই আই নগব হাই নতা কিসা ফানো করে সুখান তুই এক নাই না বা গলা থাই ব্রে ব্রে ন বুকসা মাংতা
2: এ অমদা তাই অং সিসা কে বক করে খনা হনাই আসে কাই খাচি খাবরুং খাই ফাইমালে অমরক সবলা সা এ বাসি সা তুই তংবাই খনাবলে
0: নে বহাইকে জিনি কক সামান্য বুঝিয়া হই হাইকে শুন শুন সঙ্গনা হিনে হিমি থাঙ্গাবা নবা বড় খুরকু সবল
1: বুঝলে হরদি বলাই জব নি সিমি নম্বাজা ওই দুই বাকে খাসে খাবর মঙ্গি টংলায়ু যেন বুড়ি রকসে নক্রম কপ্রম সকাই মাসে তুই থপ চাপা ন মান ফাইয়া তাবুক সাজে গাতে গাতে হই টংকা নাই তাবুক সে তুই মানা নহনে টঙ্গ নবা চলালিয়া বলে
2: অমুসগলে গরি সুকা ইয়াংলে নগব মাস ভরা বাই আকো বাই অম তাবুক তাম খাইয়া খাসা নগব তুই থপ চাফান করি সুক
0: শ্যামা হিমানি সাইফানো তাকলা ইয়াক লাইক খানো হিন্দি তুই তাম খাইনাইসা বাননি তুই নফানো বান হালাই যাও নাইতা
1: আবো নতা তুই তাম খাইনাসা তুই তো নইয়া ওই টংলাই মাংলাং বলে মামুই রব সঙ্গানি নাঙ্গান হংগাই
2: আং ব ম খেপে ফুঙাই দ্রব বাস ওই মাইয়া লগিনাবো মাস মরানি বাগে হাইকেবা আ বানি তুই বৈ মাংন অঙ্গই মাতং হতা নগবা তিনি খাই আসিরি সিরি জরা মাখা হনই খাসি খাবুর মুই ফাইজামানি চা
0: দ থাকাবা থাংলে নি হিন্দি ওলখা আ বানি তুই ভানসে কক্রক মান যাও গলাখা তাই সাকাই কামিনি জরাই রক তুকু নানি অঙ্কর বাই খাঙ্গে রুমুই থাংবাইয়া নই হিন্দি তুই রুমুই আসানি না হালাই মা যাও
1: আনি নকব গাতিনি তুই কাহা মানুয়া বালো খানতা আবনি বাগাই দাঙ্কা তাউনি বাগাই বাঙ্কা জরাই রকাই বহক দেরা জাগবাইয়ে মুসাসে চাইয়া আঙি তোমাই খ্যা
2: দংখা হিমবাই সিদিকাই বাসি সং নরক বুড়ি রকসে হাই ইঙ্গি মা তংবাই হুঙ্কাই আং সিলা বরক তাইটা মং সিনাসা
0: ফাইবাই দি ফাইবাই দি ফাইবাই দি কক সাকাই কক বাঙ্গু তুই নি বাগাই দা অংখা তাম নি বাগাই বা অংখা চিনি কামিও বা গবাং মা ন বড় রগ্ন কিও গবাও অঙ্গি তংমাই খাবলা হনো তাম বং খাবো ন গ্রম গ্রম মানা সুকা
2: বুইনি নং নি কং তাম সাসিনা নে বাসে আনি নগো সে আসরাই করকম মিয়ানি সিমি হাঞ্জ গবামা বাই খিমা বাই তাই কুরমা সুলিয়া দাঁতি দশ দবাই সিদি
0: আও আও
2: আনি নগলে জাগি চমাই নাইখা
1: আও হিমনে

0: ta mune ya tong lai man chino sung le bom tu tong tong khai ni khirok bai ri sirok tu jang lai ba ku kep la
1: ta mo khai tong khai ba ri siti jang nai ta mo khai tong khai ba ri siti ja ya abunang nor no sane ni nang wa ja mo sa pura na mo sane ne phrung na nang ya
2: enka mo thak ba shi nong ne ko gro sa khai ro bom ro bom khai ko pro nai shi ko khai mo tere na ni hati ki sa ka sa na ba ga phai ma se ku kep la কেছি প্রগতি কে তাম বাগে ফেমাসা
0: আংব নি নি কক সঙ্গজাক তিন নতা মতাই না নি বাগে ন হাতি গসানা নি মা ফাইমা নি তা বাসে
1: বাসি মাই ব্যক্তি দাদা বুদা কিচ্ছাপন বাসাই মাই এব
2: বড় নি হনো অসাই সুপ্লাই খা মতাই বচা খাবলা বুক কিছাপন সে হলি যায়া তাই বসে বাড়ি মাসা খাই বাড়ি ওই টঙ্গো আবো ন মতাই রক রেজা গানে বাগে দা হাই রক অঙ্কা হনে জাক জাক মতাই না সিমি ফানো ডাক্তি কিছা রই পাইগ্রা না হনে নরম মতানি হাতি গসানা ফাইমাতা
0: বাসু নি নি কক সঙ্গজাক তৈ আনি নগো বহাই নতা সুপ্লাকা মতাইব চাখা তাবুক জোরা কি সাপন হলিয়াখো আং ম মতারি না নি বাগৈ ন মতানি হাতি ইক কই কেপলং নক জানা নি মা ফাইমানে
1: দং খা বুসি বাইখা হামিয়া সাইয়া খাই নি নি নগো আনি নগো সিমিয়ে সিনি কামি খুংসানি নক থগিন নক বুরুম বুরুম খিকবা মানজাগি তং বাইখা সাল ফাইকাই গবা মানি খরাং বাই হামিয়া কেঙ্গাই মানি খরাং তাই জরা জরাও খাই অসাই কুবেং মানি খরাং ন জরা জরাও খাই অসাই কুবেং মা খরাং ন খবই তাবুক চিনি কামিও আবো তোমাবো কাইসা অঙ্গুনি তংখা আসুম আসুম খাই তোমাবো তৈরারা অঙ্গৈ খা সর সর হাইবু মা তঙ্গু
2: নরক সুলা রক সে হাসু ইংই টং হনকাই সিং বুড়ি রক তাম খানা ওয়ার সুখ নাই দিক
0: আংখাই চিনি কামিও খা সে থাকে ইংই টংসিও দহা কন তে তাম খাইজা সিনাই যে কপাল সৈতি ইংলা সিওয়ান তা কই কে পেলেন হিন্দি রাং অর বেবাগৈ সাতশো টং অবাই ন যে ইংমানি পাইতো বুগ্রা দে ইক পুঞ্জুক কুলুক সাসা মাসা তাই তাকুম বুতই আলিসা তুবই ফাইগ্রা দিছি দ তাই হাতে সমস্যকে নগ দংবাইকু নাংবাই ইয়া খোয়াব
1: বাসি মাইবাং তিনি খাই
2: হিন্দি আনে খাই আর শৈশ রাং তঙ্গ আর নি বিশিঙ্গ তাকু মাত্রা জর্ষা তাই তা খুমবুতই আলি সা আসুকনু তাই রক্ষই তংবাই আসুনু কক আং মাস মা হিমরা সিনাই
0: আং বো হিম সিনাই নতা নন সিনা সিং তঙ্গ আং সে তাই বনি সে সিগাং ফাইমানি হাইকে আসুনু কক তা কই কেপলে
1: দ আকন আং হাতি নি কিফিলকাই নং না আং তি খাইন পুলিয়া বাসই ছিপিং তিনি নগ আবুনি উলুখাই বাসে মাইবেং তিনি নগ হাবৈ আং নং মানে রকাবই ফাইবাইছি না তা
2: নং সে সামু রং দা পাং জগাই টং নানি হায়া খাইবা চিং ফার নি নি নগ ফাইয়ে তলাং ফাইমান বলে
0: আ কন্তা হাতি বু উং নানি ইয়গিয়া তাই নগ নগ থাঙ্গৈ মানে রকব তিন সারে ইরে নানি ইয়গিয়া উংকি টং খাতা হংকাই নং কি গেপলে
1: নং আউ বা লামাও সকলাই টং হংকাইবা আর তাই চামং না টংসা অংখা হাতে থাংনানি জরা সঙ্গি টংখা আং তাবো মাস মান নখর সিনাইকা
0: দ আকন ফাইসি দেখে বাসে চংব থাংলাই সিনে হংকাই
2: থাইম দে আকো

0: দামেরং ক্লাই মাবা দুগিয়া খুবলাসা ভাইকে ফুংসাই না থুই থাঙ্কা কক নি কক সানা নি থাঙ্কাই নিনি আনি নগ্নে সালাই ফানোসে গ্রা কাহাম কুতা দামেরং ন থুয়া নহ নই কিসাপন খাও চৌসি মানিয়া তংমানি খনাউই তাই বসে আনিখাই খাসে লসাউই দংসু বাসই গথুয়ব তাই জানিব বড় ফিবাং থাই হিমলে বাসে
1: ফাইরাক বাইয়া কিরেজাক বাই ফো এ খেবচিন কামি ও বুইনি কামিনি বড় খরসা ফানো ফারা ফাইবা থাইসিংগো নং সামানি দামেরংনি গথুয় তামগে বড় ফাইবাইয়াবা আবন বাকে নতা ফাইরাক বাইয়া কিরেজাক বাইও ফিয়াবা দামেরংনি আবনখাই আংবো বানা সুখানো
0: বাসই ও বাইবা দংনি বসায় কুমি খাকলব তাই তাপং ফাইকলা কাহনি সালাইও
1: চিনি দা খিসরনি বিহিক বাসই দুগ্রি ন বহাই হেন সালাইবলাসা
0: তাই বসে তং না সঙ্গ অব কেবনি নগ কেব থাঙে মানলাইয়া জানি বাজাসে পাইলে অঙ্গে তংমা বাইসে সং সাউই মানলাইয়া অঙ্গে টংলাইও বাসই
1: অংনানি কংলতা আনি নগ হাইঙ্গে টং মানসে নং অসানি লগে ফাইনানি থানি খনাও সে সাউই মানু হুনকে বা হাইয়াকাই নং ব সাউ সে মাংলা খামতা
0: বাসই ই ক আয়ং না নাইগা দিবা তামো কুই কেপ্লেংসেবলাসা বিনি লগিনি বরক সাবং খাসাব
1: তামো ব ও উল টংলাইলে বাইসা পুরো ফাই বিথি রকলাঙে থাকাই হাইসিবলাসা
0: ই হাই ন বাসই আ বরক সিনি নগব হাবলাংখাতে বিথি রকব গলাংখাব ন বন এম্প্রু ডেবলু হিমানি খা
1: ই হাই নু আঙ্গ মুটুমানখা বিনি মু রসং ফু
0: ও
2: ই কুলে বাসই সিবিং দিব অরনবলাসা খরব সা গরং সাও নাই খাহিলে সুকা বাসই মাইবেন তিখে তামনি বাকে আসাই মলাং সাউই নাসি কি মাতং খাসা আব
1: নি লগিনি আপরকে সাবং বাইখাসা তামন বুতই সামুগ ফাইলেমানি কে কেপলে
2: বাসই বখাই ডক্টর বখাই তো রজং এমপি ডাব্লিউ সি সগাঙ্গ বাইসা ফাই বিথির কলাং ফাইবে কেবলা সাবা
3: বাসই সং আংখাই তাবুক নংনিও আম সঞ্জে ডক্টর ই গো রজং এমপি ডাব্লিউ বিনি কক বইন মা ফাইমানি
4: আং তো নংনি কামিও সগাঙ্গ বাইসা ফাইয়ে নক ব্রুম ব্রুম হাবই বিথি কলাং ফাইজাক নুয়াদা ওয়াইসা নংমা বা রমুই মাইনা ফনংই মাম ফাইখানা তা না
0: নন সঙ্গ বাসই বাই লামো নুহুরকাইন সিনলাই পাইখা ডক্টর সিমিন ওয়ার্কশপ নুগিয়াবা সিনই মানলি আতা
1: দ তাম বম ধনি বাকে ফাইমানি বাকে কেপলেং
2: আবু বাই ক ডক্টর সতং হংকাইবা বন সাউই খনার ওয়ানটা আনো ব খনারি নানি বাকে ন তুবু মানিতা
3: হকাই আং পুইলা ন নরম নমা সঙ্গরানাই সেখাঙ্গ ই ক চিন এমপি ডাব্লিউ রজং নরম নগ নগ কাসাওই বিথের কলাংবাই মানি নরক জরাতই চাদা চারি লাইখা ন ন ফংবাসই নং সাগ্রালা
1: আবু বাকে কেপলাং সায়া খুদিবা
3: বন উল সঙ্গানো তাবু নংসে সাগ্রা দিবাসই নিনি নগর রজং হাবই বিথের কলাং খানাবলে
1: কলাং মা খাত কলাং খ কামিনি বড় রকসে কেউ ফানো চারি নাই করে হিংকে বা আংবো চারি লিয়াতা
3: হক করে দহাই কেতে খরকসে বাসিনি নগলে ব্যাং অং খা
0: আনি নক খা ই ক আয়াং তাই কিসা থাংখাই নতা
3: হাইকে বাসই সাগ্রা দিখাই নিনি নগর রজং হাবই বিথের কদা কলাং খা তে কলাঙ্গি টংখাই চাদা চারি খা হংখা বুঝিবাই খা নরক তামুই বিথি চারিয়া আবু বা আং সাউই মানখা আন রজং বেবাং সাই খানারি বাইখা ককরই অসানি জাগাও অসাই নাঙ্গো ফিয়াবা নরকনি কামিও তাবুক জিয়া অঙ্গুই তংমানি আবো অসাই বে হামিয়া নংনি আবো অংখা কি কবা বেমার বন চিংখাই হিনো ডায়রিয়া অ বেমার অংখা তুই হামিয়া মা নংখাই অঙ্গো বন জরাতই ডক্টর ফুনু গিয়াখাই তে বিথি চারিয়া হিংকাই বথাইয়া থুই পাইনাই আবুকে সরাই সরাই কক হাইকে কক গবং সালায়াবই নরক খানানি বিসিংগুনো বেলাইকে বারে জগ রংন হসপিটাল মা তু বাই নাই তে আসুক বারে থে রংন খাই আং তাবুক নাই বিথির কলাঙ্গে থাংনাই বিথির রংন যা হাইখাই জরতি মা সারি নাই অ সামুং ন ই কচি নে তাকু কেপলেং ন সাকথারি মা খাই নাই হাই একাই কামি খুংসানি বরক বে বাং ন থই পাইবাই নাই তা মহিনমালে অ বেমারং খা সলংনাই বেমার তাবুক জরা নৌনি কামিও বেবাগে খরক বসুক ঠিকা সাবাইলা
2: মিয়া দামেরাং থিমা বাইখাই বেবাগে খরক দক থিগ্রা খা তাও সাক জরা চিনি কামিও ডক্টর
3: হাইকে নরক বমতে তৈরক নং কামিনি তৈনি হালক রক বমহাই সাবাইলা
0: বাসই সাউই খারিগ্রা দি তৈনি বাকে চিনি গোপাল বিরমানি কথমান
1: আবু বাকে কেপলাং ন সাউই খানার বাইসি দিতা
2: তৈ বিয়াল নাংমানি কখাই আবো সাউই হামলিয়া ডক্টর গাতিনি তৈ কাহাম ন তো মান মান নংলাইলিয়া সাল ফাইকাই চিনি উ কামি সাকানি বানি তৈ বাই মাং নতা আর ন তুকু নানি আর নি তৈবাই ন মামুই সংনানি নংনানি যত সার তৈবাই ইং তংসু তৈ কাহাম হমা খাই মান মান নংলাইলি

0: Yano, doctor.
1: Sir, obake kubi kogno. Ang sekango pai pro, ani mokol pai thang nuk langzak. Aba ni tui basu bang thaiya. Pungay derbo shimino, kisha kakruk. Tuko lai mani jorao, hankai, rumu shuki shubak angui tongo. Gati ni tui bo haino. Je horo basa hoi sekang nar gai man nai, bo shimino kisha tui ka haman nungu. Haya kaya, arobo, sindarok bo se rogui, hogui tui man nung layo, sir.
2: Hey, hai kya ang okong no norok mas hanan nayo. Tui nyebagi no nong ni kamigo, borok, dairia bemar manjago. Arote mungsa wanchuk jang nai kirei. Rojong, nungwaisa phaipuru borong no tamantong bitiro kalangka?
1: Sir, ang apuru borong no, nok burum burum no, URS peket, tai kimani, kebamani bitiro kalangi thangzak.
2: Norok a bitiro no joratui cari kai, tabuk asuk ke bari baigala khamu. Te khorok sa phano, tebo thigala khamu. Boni bagi no tine ang nong ni osai bai, khenchana kok bangi sima pai leka. Apuru se kisi sa bokhorok bongsu, te kok thai sa phano firogi man liya. Tabuk norok sabaji, osai bai jatong nai, হায় খাইব হসপিটালত লাঙ্গি ডক্টর বাজার নাই যাক বাই নাই
0: বাসাইছ নরকলা তাম হুমবাই জানি আংলে হসপিটাল ন তলাং সিনাই তাই ডক্টর নি বিথিন নসব সার সিনাই ম তাই জরাতি খের সুগি নাই খে বুক অসাই জে সাথে ন রেখা বুক সা কি ছাপা ন হলি না কারিলে তাই বস বাড়ি মা সাকাই বাড়িন তঙ্গু আবু তো তাই সি
3: আ নং সে থাঙ্গানি হংকাইবা জংখাইবা তামখাই দংনাইসা নংলে তাম হিনবাসই
4: আংখাইবা ননি ফাটানি বরকদা নরসে তলাং বাইখে আংখাই তামখাই দংনাসা
2: হাকে ফাজিরো জং অর নিসিমিন চেংলাইছিনাই বাসাই সিপিং দাং খামু
3: ই আংনো ডক্টর
2: হাকে নংনি নগ থাংসগ্রা দিদো জং ফাই দংগো
3: দাকন হাকে বাসই আং থাংকা দ
4: দাকো কই
2: কেপ্লেং নং মা থাংসক্সিদি তমাখাই নং সেকাং কামিগুই উই কিসা সাই কলাং বাইগ্রা দিদো আপনি উল নং নি নগ টংসুক দি
0: দ আকন হাইকে আং হিচি হিম গ্রাখা থাকে বাসই
4: আও আকো আকো
2: থ হিম দি বাসই নি নগ হাব দি রজং তো দে মানে রক কারি বাই দে নি নগ খাই খরক বসুক সে হিঙ্গাবং বাসই
4: আনি নগ বা আনি লগিনি আবতে বসারক খরক নই মেবাগে খরক থামতা আনি লগিনি অবন খাই তিনি আচুগ থাকন হনে টং মানিসে লেং মানি দ শিশিশালিয়া ভাই ভাই দেখাই ডক্টর
2: ভাজিব রজং
1: হিন্দি স্যার সেকান হিন্দি

দিবদাম চিনিও খনার জং নাই চখরেং পান্দা সঞ্জা দাম শিনি অখনার জাগান হাবানি কক পান্দা আবনি ইয়াগুলো খনার জাগনাই সারতি কলনি খরঙ্গ জাদুনির চাপমু আশুক জরা খনানি পান্দানি অয়বতাং রক্ষনার জাগা তাবু খনার জাগি দঙ্গ ধনপতি দেববর্মানি খরঙ্গ জাদুনির চাপমু

de ador, de ador, tem um boto de paiquete.

Aduh, leh.

mừng lên, xin chào bà ơi, phải về kia.

প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207 মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা।

0: ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড এটিএস এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচ এস প্রণয় বিশ্ব র্যাঙ্কিং এর পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও কল্পনাতে বর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা সুপ্রিম কোর্ট তিনি ভারত নিয়ে চংবাড়ি কমিশন বাই নাইকলজাক এস আই আর নে গসিমুন না রাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরণী যত হামক্রায় হাফাং কগ্রজা মিশন কুইন অমতে ত্রিপুরা তাং তুতাং তিনি নিশিমি চেঙ্কা খোনা হাসতে ব ঈদ উ জুহা পালাই জাগানো সুপ্রিম কোর্ট তিনি ভারত নিয়ে চংবাড়ি কমিশন বাই তিদুলজাক ভোটার মংরেম আলাইদা সুনাম ফিরমুং এবার এস আই আর রায়দা রেগজাক সামুন তনিনা বাকি সাকা সুপ্রিম কোর্ট চেরি নাইখা এস আই আর কাহামদায় রায়দা তৈ চংবাড়ি সংবিধান রেগজাক নাংকুকমা রগ্ন বুসকাঙ্গিতলাঙ্গ তিনি সুপ্রিম কোর্ট রায় রেখা ১৯৫০ বিসিনি লোক হামক্রায় রেগজাক ক্যারঙ্গ থামরা নিজিবুরী ক্যারং তাই আবুনি বিশিং সৈজাক রায়দা নগৈ এস আই আর ন সামুং তাংনানী ফান চংবাড়ি কমিশনই দঙ্গ দরফাং বখরক সূর্যকান্ত তাই দরফাং জয়মাল্য বাকচি নতুই সুনামজাক বেঞ্চ কাইসাও রিট

দ্বিচন্দ্র খনামা জাগুলো অরাই সাকলাই মরুজাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী আসুফাংবাই রংথং বেরেমনি মন্ত্রিসভা কমিটি রেশনী সামগু চুবানায় তাংবুতাং পিডিএস ন কাইসা সাবজাক তাংবুতাং হই তনীনানী গসিমুং রেখা অ তাংবুতাং বিশে নৈসাই থামচিসানী মার্চনি সাল থামচিসা জরা চল টংগান অ তাংবুতাং কেন্দ্রনি অঙ্গে খক নৈচিবা সাই বারা থামচি রেজাক রং বকজাখা নিট ইউজি আমজুকমুগ সঙ্গমু কংবলা কেসেন কেরেন উমা পাতিমুগ কেন্দ্রনি চেরি নাইনাই মথা সিবিআই তাই খরক নে কক শিলজাজাকনো রমখা তাবুবাই অ পাতিমুগ খরক চিথামনো রমজাখা সিবিআই নি বখাক্তি সাইমানখা রমজাকনাই রং বিশিং লাটুনি সাক নাইনাই ডক্টর মনোজ শিরুরে ব দঙ্গ চেরি নাইমাও সাইমানখা ব কক শিলজাজাক পিবি কুলকর্ণিনি থানে কেমিস্ট্রিনি সঙ্গমু কংবলাই না হারে খরকথাম সঙ্গনাই রকনো বাকা বরং বিশিং খরকসা তাইসা কাইসা কোচিং সেন্টারনি বুবগ্রানী বসালা তাই খরকসা ককশিলচাজা তেজস হর্ষত কুমার সা পুনেনি কাইসা কোচিং সেন্টারনি ফিজিক্স ফোরংনাই বরমজাকনাই ককশিলচাজাক মনীষা হাবালদারনি ইয়াকনি ফিজিক্সনি সঙ্গমু কংবলাই না হারকা হই সাকা সিবিআই চেরি নাইমা বখাগ সিবিআই জুদা জুদা কাই বুড়িচি চুকু থায় রতুকমু খলাকা আর নাংমানি কিসাস কংবলাই ল্যাপটপ তাই মোবাইল রতুকি মানখা খুরসা থাইকলায় অটালনি থাম সালমারি সংসাজাক নিট ইউজি আমজুকমুনি সুমুংবলাই কেসেং কেরেং উমা কক শিলচা মুংবাই আমজুকমু উমানো কারি রেজাকমানি কেন্দ্রনি সাকাম নাইকুং সাকা হাকতর তাবুকসাক জরা ইবোলা ভাইরাস বেমার মানজাকমা পাতিমুনি মূসা রিপোর্ট মানিয়াকো ফিয়া আফ্রিকানি কিসাসক থায়ক সাল কিসাসকাং অ বেমারনি কলাইমা মারি বাংমা নুকজাকমা বাই টং হালকনতি আলাইদা মকল কাজগী টঙ্গু উগান্ডানি ফাইনাই খরকসা বরং ইয়াগো কিসাস অ বেমারনি মারি নুকজাকমা বাই বেঙ্গালুরুনি খুংসা হাফাংনি সাকামনগ নাইকুল মুঙ্গ তনিজাখা আমজুক মুংনি বাকি স্যাম্পল রহরজাকমা রিপোর্ট ইবোলা নেগেটিভ ফাইকা সাকাম নাইখুংসাকা হায়ং সাকাম মথানি দাগি মুংন রুগী বেবাক বেরেমনি হজাক মুং সেপ নাহারজাকা লোকরকন কিরিয়া টংনাতে হাফাংনি রেজাক কক থুমনক পৈত নারকনা কক বিতি রেজাখা অগ্নিপথ তাংবুতাং তাই রেগুলার ক্যাডারকনি বিশিং নৈসাই নচি সিনিনি ভর্তি নাও ভারতনি সেঙ্করাক বদলনি অনলাইন কমন এন্ট্রান্স আমজুকমুং বুসকাং তালনি সালমারিনি সিমি চিনি সালমারি জরাত সংসার জাগানো প্রেস ককমুং কারিমাও গুন্টুনি আর্মি রিক্রুটিং অফিসার কর্নেল রজত সবর্ণ সাকা অন্ধ্রপ্রদেশনি কাইচিবুরি হাংকরনি জুদা জুদা কেন্দ্র ও আমজুকমুং নাহার জাগানো বতাইব সাকা আমজুকমুং আসুকনের ভারতনি সেঙ্করাক বদলনি হাফাংনি ওয়েবসাইটনি এডমিট কার্ড ডাউনলোড খালাই মানানো তাই মক টেস্ট রুই মানানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানার বাকে লগ ইন খালাইতে www.newsonair.com নিউজ অন এআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাইতে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো দিল্লি কতাল বদলনি কেন্দ্রনি হাবানক বিজেপি বিভাগ ভারতনি কাসকু মচাং নীতিন নবীন বাই কুসুক বেরেম কগলাম সালাইমাও আচুখা ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও কগলাম সালাইমাও ত্রিপুরা থংরংনি টং হালকনো তুই তাই মথানি জুদা জুদা বাবাইনে তুই সবাই শুক্রবি কগলাম অংখা ব বদলনি থানসা নতাই বকরা খেলাইনা তাই লোকরংনি বিভাগ হামক্রায় খেলাইনাও কক রোজাক হই খুরচাখা হাস্তিনি মুংগুনাং জিআই গসিমুং মানজাক কুইন অমতিন হায়ুঙ্গ পীর সাইরনা বাকে কেন্দ্রতে হাস্তে হাপাং কথালায় খক নৈরা থামচি দক রোজাক রাংনি মিশন কুইন অমতি ত্রিপুরা তাংবুতাং তিনি নিসিমি চেংখা দিল্লি কতালনি সঞ্চার ভবনিসিমি ভার্চুয়ালতি অ তের মানজাকা কেন্দ্রনি মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ পাণ্ডব সাকা জিআই টেক গুনাং কুইন অমতি হায়ুঙ্গ ব্রেন্ডনি হামারি তুবুবানো হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা বিশিক থামনি অ তাংবুতাংনি নাহার মুংকা হাস্তিনি হুকবার খেলাইনি রকনি আজিমুং বাংরুনানি তাই হাস্তিনি হুকবার বেরেমনি রাংথং রাগ্রুনানি বর্ষাকা হাস্তিও আলাইদা খেলাই জনজাতি হুকবার খেলাইনি রক কুইন তাই কিউ

চাঁদনে আমতে কাইলাইও কইন আমতে তাবুক জরা দুবাই কাতার ওমান বাংলাদেশ তাই কেনে খাতি যাক আমতে জার্মানি তাই রাশিয়াও রহর যাগ বতাইব শাখা মিশন কইন আমতে তাংবু তাঙ্গ হাস্তে হাফাং রেওয়ান খক নিচি রেজাক দোনার কক সংলাইনক খক সারা ব্রিজিবার রেজাক হোকবার কক সংলাইনক খক থামচি রেজাক চামুং সুনাম খর তাং বুতাং রেওয়ান খক নিচিবার রেজাক রাগ খনা হাস্তেব ইদু জোহা পালাই জাগানো থরুক টং থাই র চাজাগনাই র ও সাল পালাইন রুগে যুগালিমু নাহার লাখিয়া ইদু জোহান রুগে আগরতলা গেদু মিয়া মসজিদ ন চিঠি ও তিসা জাকা মসজিদ নি ইমাম মৌলানা আশাউদ্দিন সাকা খনা ফং দামচার দামুই সতী থামচে ঈদ নি নামাজ পড়ি জাগানো ইদু জোহান রুগে মন্ত্রী অখরা প্রফেসর ডাক্তার মানিসাহা খা কাহাম ইয়াফারকা হাস্তিনী লোকরগ্ন তাই হাস্তিনী ব্যাপক লোকরগ্নে সা কাহাম টংনা টং ঠকমতে হামক্রাইনি তুই সুরিখা হাস্তি ও সিএনজি তাই পিএনজিনে মরক মারি বাংমারি তিনি নিসিমে সামুগ ফনাংজাখা ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডনে আওয়াই মৌন রুগে সালথং ত্রিপুরাও সিএনজিনে রাংমারি সের থগে খক নই বাঙ্গি অংখা খক চাচিসিনি লেপচিবা তাই গুমতি হাঙ্কর অংখা খক চুকুচিসা লেপ চুকুচিবা আপন কারিব পিএনজিনি রাংমারি সালথং ত্রিপুরাও ইউনিট ঠিকই অংখা খক ব্রিচিবা লেপ চারচি চার তাই গুমতি হাঙ্কর অংখা খক ব্রিচি চুকু লেপ চুকুচি চুকু হাফাংনি কোয়ার্টার তাই বানিয়ানি বাবয় ব পিএনজিনি রাংমারি বাংখা মন্ত্রী বখরা নরেন্দ্র মোদী অটালনি সাল থামচিসা ককতিসালনি ফুং দামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতর তাই বই হাকতনি লোকরক বা কগলাম সালাইয়ানো অবঙ্গনে মন কি বাত নে ফিল সারা থামচিবরি বেরেমনি পান্ডা মন্ত্রী বখরা লোকরগ্ন বরনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই কব ওপেন ফোরাম এবার নমো এপস লোকরগ্নি ওয়ানসুম রত্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি বা ইংরেজি বাই ওয়ান সুম রগ্ন রেকর্ড খাই মানানো আবন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বিসকাং সাল নিচিচুকু জরা ফিয়কজাক টঙানো খেলো ধর্মনগর বিশি নৈসাই নৈশি দকনি কপাইরকনি বিশিং অ মে তালনি সাল থামচি ও সকার জাগানো তিনি ধর্মনগর পৌর পরিষদনি চেয়ারপার্সন মিতালি রানী দাস সেন ককতমা থমনাই রকন অ ককতমা রেখা বর্ষাকা খেলো ধর্মনগর অ বিশি ও যতই ব্রিশি থাম ইভেন্ট কাহামকে সাসারি মানখা ককতমা থমনাই রকনি থুম ককনা রেখা এম এল এ জহর চক্রবর্তী বুসকাং দামনু চিব্রিয় হাস্তিনী সালথাং ধলাই অনকুটি খুয়াই সালচিতে সালগ্রা হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা গবাং ওয়াতি বাই মানু হনে হজাক মুংরুখা নবতিবার নাইকো অংখনা সালনি সাকানি তুংমারি নুচিসিনি ডিগ্রি তাই খামানে নুচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও টঙ্গানো ককতুমা পাইনো সিগাং ককতুমা বুবাগ্রো তেবৈসা সুপ্রিম কোর্টিনে ভারতনি চংবরি কমিশন বাই নাইকলজাক এস আই আরনি কসিমুনো নারেখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগ্নি যত হামক্রায় হাফা কগ্রজাক মিশন কুইন অমতে ত্রিপুরা তাং বুতাং তিনি নিসিমি চলঙ্কা খনা হাস্তেব ইদু জুহা পালাই জাগানো ককতুমা তিনি বাগে অরণ্য পাইখ্যা ওলনি ককতুমা আওয়াইঙ্গনে খনা ফুং দামসিনী সতী ব্রিজিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআরের বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। নতুন দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হলেন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই বৈঠকে ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। আগামীকাল রাজ্যীয় ঈদুজ্জোহা উদযাপিত হবে। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবস উদযাপন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদুজ্জোহা উপলক্ষে আগরতলায় গেদুমিয়া মসজিদ সাজিয়ে তোলা হয়েছে। মসজিদের ইমাম মৌলানা আসাউদ্দিন আজ জানিয়েছেন, আগামীকাল সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ঈদুজ্জোহা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আত্মশুদ্ধি ও মানবতার এক পবিত্র উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগ আগের মহান আদর্শের মধ্য দিয়ে ঈদ উদযাপনের এই লগ্নে রচিত হয় পারস্পরিক সৌহার্দ্য। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআরের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক অত্যাবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায় আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারা এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ রিট পিটিশনগুলির শুনানির পর এই রায় ঘোষণা করেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আরও দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 13। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের মধ্যে লাতুরের চিকিৎসক ডাক্তার মনোজ শিরুরে অন্যতম। তদন্তে উঠে এসেছে, তিনি অভিযুক্ত পিভি কুলকার্ণির কাছ থেকে রসায়নের প্রশ্ন সংগ্রহ করে 3 ছাত্রকে সরবরাহ করেছিলেন। এদের মধ্যে এক কোচিং সেন্টারের মালিকের ছেলেও রয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত তেজস হর্ষদ কুমার শাহ পুনের একটি কোচিং সেন্টারের পদার্থবিদ্যার শিক্ষক। তিনি ধৃত অভিযুক্ত মনীষা হাভিলদারের কাছ থেকে পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে সিবিআই জানিয়েছে। তদন্তের অংশ হিসেবে সিবিআই বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত 49 জায়গায় তল্লাশি চালিয়েছে। সেখান থেকে বেশ কিছু নথিপত্র, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 3 অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। রাজ্যে সিএনজি এবং পিএনজির বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম ত্রিপুরায় সিএনজির দাম প্রতি কেজি 2 বেড়ে হয়েছে 87.15 এবং গোমতি জেলায় হয়েছে 91.95। এছাড়া পিএনজির দাম পশ্চিম ত্রিপুরায় প্রতি ইউনিট 45.88 এবং গোমতি জেলাতে 49.99 নির্ধারণ করা হয়েছে। সরকারি কোয়ার্টার এবং বাণিজ্যিক ক্ষেত্রেও পিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা ভাইরাস রোগের কোনো ঘটনা রিপোর্ট হয়নি। তবে আফ্রিকার কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পর পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। উগান্ডা থেকে আসা এক ব্যক্তিকে হালকা উপসর্গ নিয়ে বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে রিপোর্টে ইবোলা নেগেটিভ এসেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে বলেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ

0: কাঠামোকে আরও শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। মুখ্যমন্ত্রী বলেন, উৎপাদনের ব্যবধান কমিয়ে এবং রপ্তানির সুযোগ বাড়িয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং কৃষকদের আয় বাড়াতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 3 বছর মেয়াদী প্রকল্পের লক্ষ্য রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি এবং ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, রাজ্যে মূলত জনজাতি কৃষকরা কুইন ও কিউ জাতের আনারস চাষ করছে। ত্রিপুরার রাজ্যফল কুইন আনারস জিআই ট্যাগ প্রাপ্ত। এই আনারসের অসামান্য প্রাকৃতিক গুণাগুণ থাকা সত্ত্বেও রাজ্যের ক্ষুদ্র কৃষকরা এখনও প্রতি কেজি মাত্র 6 থেকে 10 টাকা দরে মূল্য পায়। প্রক্রিয়াজাত বা রপ্তানির মানের কুইন আনারস দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি 80 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। কুইন আনারস 2018 সাল থেকে এখনও পর্যন্ত দুবাই, কাতার, ওমান, বাংলাদেশে এবং কেনে সংরক্ষিত আনারস জার্মানি ও রাশিয়ায় রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, মিশন কুইন আনারস প্রকল্পে 236 কোটি টাকার মধ্যে রাজ্য সরকার দেবে 20 কোটি টাকা, ডোনার মন্ত্রক 145 কোটি টাকা, কৃষি মন্ত্রক 30 কোটি টাকা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দেবে 25 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় সক্রিয়তার মাধ্যমে রেশন, পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 2031 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে। এই প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে 25,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খোয়াই মহকুমার অধীন কল্যাণপুর থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থা বাগান বাজারে এক অভিযান চালিয়ে কার্তিক দেবনাথ নামে এক শিক্ষকের কাছ থেকে প্রায় 22,600 মূল্যের ভারতীয় জাল টাকা উদ্ধার করেছে। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানিয়েছেন, অভিযুক্ত কার্তিক দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। আজ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি জানান, খেলো ধর্মনগর 2026-এ মোট 43টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধায়ক জহর চক্রবর্তী। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে খবরের অনুষ্ঠান এবং পরে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং এর অব্যবহিত পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে।
2: আরে আশা দিদি, আপনি?
3: শারদা, খুকি কেমন আছে?
2: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
3: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
2: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
3: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য, গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে হিন্দি এবং বাংলা মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। অনুষ্ঠানের প্রথমে শোনাব রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনছেন মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন সুমিত্রা রায়ের কণ্ঠে আধুনিক গান। এবারে অন্তরা চৌধুরী গিয়েছেন ছড়ার গান।

কুমার শানুর কণ্ঠে শুনছিলেন 1942 এ লাভ স্টোরি ছবি থেকে নেওয়া গান। এরই সঙ্গে শেষ হলো বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ। শিল্পী পরিবেশন করছেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত জৌনপুরীর আগে।

ಈಗ ದೇವ ಬರ ನಿಂತ ಮಗ ಆ

ಮಾಮ

শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কণ্ঠে জৌনপুরী রাগে পরিবেশনা শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত। 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ

0: সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কি কি নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কি ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকারকে যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য হল বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
1: Adoption of uniform civil code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজার সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে, তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতায় প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
2: অনিক দত্তর লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যেন পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না। তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের উপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতে সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুন্সিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট

0: তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা এএ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদান সহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানমালায়। এখন শুনবেন নজরুলগীতি রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 28 মে বৃহস্পতিবার অধিবেশন শুরু হবে 5:55। সকাল 6টায় অমৃতবাণীতে শুনবেন পবিত্র কোরআন থেকে পাঠ, 6:05 ভক্তিগীতি, 6:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 7টায় সুপ্রভাত প্রভাতী অনুষ্ঠান, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন, 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ এবং কবগুড়ক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8টায় সমাজের প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে, 8:40 আধুনিক গান, 9টায় হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সকাল 11টায় শুনবেন সুরের ভেলা, রকমারি বাংলা গানে সরাসরি অনুরোধের আসর। 12:05 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান, বাংলা সংবাদ 1:30, 1:40 মাতৃবন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 2:15 ছড়ার গান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, এর অব্যবহিত পরে রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 6:30 কিষাণ বাণী। রাত 7টায় ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 আইন অধিকার অনুষ্ঠান, 8:30 মিক্স মেলোডিস হিন্দি ও বাংলা মিশ্র গানের অনুষ্ঠান, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে,

বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 10টা বেজে 20 মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 28শে মে বৃহস্পতিবারের বুড়ো দিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 52 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।